আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 28 আষাঢ়, 1948 শতাব্দ, 2 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 19 জুলাই, 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 5:05, সূর্যাস্তের সময় 6:22। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:55 হয়ে 58 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। কাজের কলের বন্দি আমাদের সব দিক দিয়ে এই ইচ্ছা সুখের পথে, যেখানে বাধা সেখানে নরক যন্ত্রণা ভোগ করি। উপায় কি? কিন্তু মন সে তো এ বাধা মানবার পাত্রই নয়। জেলখানার দরজা মন্ত্রবলে খুলে সে তো বেরিয়ে যেতে পারে একেবারে নীল আকাশেরও পারে। সে তো মৃত্যুর কবলে পড়েও রচনা করতে পারে অমৃত লোক। তবে কোথায় নিরাশা, কোথায় বাধা? বিক্রমাদিত্যের দরবারে কবি কালিদাসকেও নিয়মিত হাজরে লেখাতে হতো, কিন্তু এতে করে মেঘিরাজ্যের তপবনে তাঁর বিচরণের কোনো বাধাই তো হয়নি। কবি শিল্পী কেউ কাজের জগৎ ছেড়ে রসকলির তিলক টেনে অথবা জটাজুটে ছাই ভস্যে একেবারে রসগঙ্গাধর সেজে কেবলই বৃন্দাবন আর গঙ্গাসাগরের দিকে পালিয়ে চলেছেন, তা তো কোনো ইতিহাস বলে না। মৃত্যু দিয়ে গড়া এই অমীয় রসের পেয়ালা, শুকনো চামড়ার কারবা যার মধ্যে ধরা হয়েছে গোলাপ জল, কাজের সুতোই গাঁথা পারিজাত ফুল, এইগুলোকে তাঁরা জীবনে অস্বীকার করে চলতে চেষ্টা করেননি। উল্টে বরং যারা কাজের নারাজ হয়ে একেবারেই বয়ে যাবার জন্য বেশি আগ্রহ দেখিয়েছে তাদের ধমক দিয়ে বলেছেন, আরে অবুঝ, ঠিক যেমন আছো তেমনই স্থির থাকো। কথাই রয়েছে কারুকার্য, কাজের জটিলতার শ্রম শ্রান্তি সমস্তই মেনে নিলে তবে তো সে শিল্পী। অবসর ও অর্থের মাত্রার তারতম্যে রস পাওয়া না পাওয়ার কম বেশি ঘটছে না। আমার ইচ্ছে না ইচ্ছে, কি ইচ্ছে কেমন ইচ্ছে, এরই উপরে সব নির্ভর করছে। এই ইচ্ছেটাই যা পেতে চাই তাই পাওয়াই, পথ দেখাই এই ইচ্ছে। নজর বিগড়ে গেছে আমাদের, না হলে শিল্পের আগাগোড়া তার পাবার সুলুক সন্ধান সমস্তই চোখে পড়ত আমাদের। কি চোখে চাইলেম, কিসের পানে চাইলেম, চোখ কি দেখলে এবং মন কি চাইলে,

চোখ কেমন করে দেখলে, মন কেমনভাবে চাইলে, চোখ দেখলেই কি না, মন চাইলেই কি না, এরই উপরে পাওয়া না পাওয়া, কী পাওয়া, কেমন পাওয়া, সবই নির্ভর করছে।

শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আজকের অমৃতবাণী। এখন ভক্তিগীতি। ভক্তিগীতির আসরের প্রথম শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: শেষ হলো এখনকার ভক্তিগীতির অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং শেষে পান্নালাল ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের 6:20 বাংলা সংবাদ জিলে করে শোনানো হচ্ছে।
1: খবর
2: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসেবে বিবেচিত হয়েছে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে নিয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। CBSE দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে BSF এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। BSF ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন BSF এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে 1,78,000 কোটি টাকায়, যা 2014 সালে ছিল প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন 2,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকের সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI-তে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা UBT-র 6 সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন

শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই ৬ সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্দের শিবসেনার আসন সংখ্যা ৭ থেকে বেড়ে হল ১৩। গুজরাটের আহমেদাবাদের রামুল গাথরাদ রোডে গতকাল একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত এবং বহু আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা ৫টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের আহমেদাবাদ আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২,০০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে কৃষকদের ১,৬৬,০০০ কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ১,৯৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল ৩৭০ শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল ৩৭০তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠীকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। স্ট্যাচু অব ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই ২০২৬ সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার ৯৬.৭৮%। বোর্ড আরও জানিয়েছে যে বিদেশে অবস্থিত সিবিএসই স্বীকৃত স্কুলগুলোর শিক্ষার্থীরাও ডিজিলকারের মাধ্যমে তাদের ফলাফল এবং ডিজিটাল শিক্ষাগত নথিপত্র সংগ্রহ করতে পারবে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান বা চন্দ্রনাড়ী বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই দুই সেনা নিহত হন, তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের ৮১ ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত ১২ জুলাই তাকে অর্থ তছরুপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করার একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে দুটি গোল করেন বুকা ও সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কোলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকা ও সাকার গোলে তার হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে আবার একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম গোল করে ব্যবধান বাড়ান। একাধিক রেকর্ডের সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল 1958 সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়। এছাড়া নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এ নিয়ে 10টি গোল করলেন এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা ফাইনালে দুবারের অলিম্পিক পদজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আজ ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাকরাইলে নির্মীয়মাণ বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর শেষ হলো পরের খবর 7:25।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আজ সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয়, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। এ বিষয়ে কথাই এবং বার্তায় আপনারা আসুন 9434921300 এবং 0348225964 ঘোষণাটি শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসুরের প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর, মনোজ মুরলী নায়ার, ইন্দ্রাণী সেন এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয়, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। এই বিষয়ে কথায় বার্তায় আপনারা আসবেন 9434921300 এবং 0348225964 এই দুটি নম্বরে। বিষয় আরও একবার জানিয়ে দিই, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আসরের প্রথম শিল্পী শঙ্কর ঘোষাল।

এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন শঙ্কর ঘোষাল, ফেরদৌস আরা, শ্রীকান্ত আচার্য এবং শম্পা কুণ্ডু। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

এখন মেধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। ফসল বিশেষ পরামর্শ বলিতে বলা হচ্ছে খরিফ ধান ক্ষেত্রে উচ্চ ফলনশীল ও উন্নত মানের ধানের বীজ সংগ্রহ করে খরিফ অর্থাৎ আমন ধানের বীজতলা প্রস্তুতি শুরু করুন। বীজ শোধন, বীজবাহিত ও মাটিবাহিত রোগ প্রতিরোধের জন্য বপনের আগে বীজ শোধন করুন। প্রতি কেজি বীজকে 8 থেকে 10 ঘন্টা কার্বেন্ডাজিম 50%, 2 গ্রাম প্রতি লিটার জল অথবা কার্বেন্ডাজিম 25% সঙ্গে ম্যাঙ্কোজেব 50%, 2 গ্রাম প্রতি লিটার জলের দ্রবণ জল দ্রবণে ভিজিয়ে রাখুন। এরপর ছায়ায় শুকিয়ে বপন করুন। বিকল্পভাবে প্রতি কেজি বীজের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম মিশিয়ে জৈব উপায়ে বীজ শোধন করা যেতে পারে। জমি নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে উর্বর সেচের সুবিধাযুক্ত এবং সুনিষ্কাশিত জমি নির্বাচন করুন। আশেপাশের জমির তুলনায় সামান্য উঁচু জমি আমন ধানের বীজতলার জন্য অধিক উপযোগী। বীজতলা প্রস্তুতি, মূল চাষের জমির প্রায় 1/10 অর্থাৎ প্রতি বিঘা জমির জন্য প্রায় 2 কাঠা বীজতলা তৈরি করুন। সুস্থ সবল ও মোটা চারা পাওয়ার জন্য শোধিত বীজ পাতলা করে বপন করুন। বীজের হার, প্রতি বিঘা মূল জমির জন্য 2 কাঠা বীজতলায় 4 থেকে 5 কেজি শোধিত বীজ বপন করুন। সার প্রয়োগ, বীজতলার শেষ চাষের সময় প্রতি 2 কাঠা জমিতে 200 কেজি পচা গোবর সার, 1 থেকে 1.5 কেজি ইউরিয়া, 2 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 500 গ্রাম মিউরিয়েট অব পটাশ প্রয়োগ করুন। চারা উপড়ানোর প্রায় 1 সপ্তাহ আগে প্রতি কাঠায় 650 গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করুন। একই সঙ্গে মূল জমির প্রস্তুতির কাজও সম্পন্ন করুন, যাতে 25 থেকে 30 দিন বয়সী সুস্থ সবল চারা উপযুক্ত সময়ে রোপণ করা যায়। পাটের জন্য বলা হচ্ছে পাট ক্ষেতে সঠিক নিকাশি ব্যবস্থা বজায় রাখুন। কোনো অবস্থাতেই 24 থেকে 48 ঘন্টার বেশি সময় জল জমে থাকতে দেবেন না, কারণ দীর্ঘ সময় জলাবদ্ধ থাকলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং

আঁশের গুণমান কমে যায়। বৃষ্টির পর জমি চাষের উপযোগী হলে হাতে আগাছা পরিষ্কার করুন এবং হালকা নিড়ানি দিন। এতে আগাছা দমন হবে এবং মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা

অপসারণ করুন এবং রোগের প্রকোপ অর্থনৈতিক ক্ষতিসীমা অতিক্রম করলে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করুন। হেয়ারি ক্যাটারপিলার, সেমিপুলার, বিহার হেয়ারি ক্যাটারপিলার এবং মিলিবাগ পোকার আক্রমণের দিকে নজর রাখুন। সমন্বিত বালায় ব্যবস্থাপনা অর্থাৎ IPM অনুসরণ করুন এবং পোকার আক্রমণ অর্থনৈতিক ক্ষতিসীমা অতিক্রম করলে তবেই অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। ফসল সংগ্রহ উপযোগী হলে দেরি না করে পাট কেটে ফেলুন, কারণ অতিরিক্ত বৃষ্টিতে দীর্ঘদিন মাঠে থাকলে আঁশের গুণমান নষ্ট হতে পারে। ফসল কাটার পর আঁটি বেঁধে পরিষ্কার ও ধীর গতিতে প্রবাহিত জলে জাগ দিন। দূষিত বা স্থির জলে জাগ দেবেন না, এতে আঁশের গুণমান হ্রাস পায়। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো খবরে জানানো হচ্ছে যে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শোনা হবে লোকগীতি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আরো একটি লোকগীতি পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

দুটি লোকগীতি শুনলেন পূর্ণ দাস বাউলের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয় সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। সকাল 9:10, বিকেল 3:10 এবং রাত 9:15 আকাশবাণী মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। বেলা 2:20 থাকবে অতুল প্রসাদের গান এবং নজরুল গীতির অনুরোধের আসর, উপস্থাপনা অপর্ণা চৌধুরী। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি লোকগীতি, বিকেল 5:30। সন্ধ্যে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন জীবিকার জন্য, সন্ধ্যে 6:30। 6:40 ভক্তিগীতি দ্বিজেন্দ্র গীতি, সন্ধ্যে 6:55। আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10, রাত 10:00 যুবজগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল

30 মিনিটে, সন্ধে 7টা বেজে 50 মিনিটে, গ্রামীণ সংবাদ সন্ধে 6টা বেজে 35 মিনিটে, আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9টায়, বিকেল 3টায়, সন্ধে 6টায় এবং রাত 8টায়, আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 9টা বেজে 5 মিনিটে, বেলা 3টা বেজে 5 মিনিটে, রাত 8টা বেজে 5 মিনিটে এবং রাত 9টায়, বিজ্ঞাপনী অনুষ্ঠান সন্ধে 7টা বেজে 30 মিনিটে এবং রাত 8টা বেজে 15 মিনিটে এবং 8টা বেজে 30 মিনিটে, অধিবেশনের সমাপ্তি রাত 11টায়। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের প্রথমে বাংলা সংবাদ এবং 7টা বেজে 35 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এখানে শেষ হলো আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফের 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআই এর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।
সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষা একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমীরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়াযাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্ল্যান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে

54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। জাতীয় গ্রন্থাগারের শব্দ জাদুঘরের সূচনার পাশাপাশি সাঁকরাইলে আমুলের বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা এনসিপিআই সাংসদদের জন্য পৃথক বসার ব্যবস্থায় অনুমোদন লোকসভার অধ্যক্ষের। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। শিশুশিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। আসছে বিস্তারিত সংবাদে। তিন দিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। সকালে সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শাহ। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্যমন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং চিকেন স্নেকের মতো অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন জেলাশাসক, পুলিশ সুপার, বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। বিএসএফ এর বেশ কয়েকটি সীমান্ত চৌকিও পরিদর্শন করেন শ্রী শাহ। দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সীমান্ত ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রেডিও ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার এরাজ্যে শিল্প স্থাপনের যে উদ্যোগ নিয়েছে কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছে। পূর্ব বর্ধমানের কুসুম গ্রামে গতকাল এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় শিল্প হলে এরাজ্যের মানুষ কাজ পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ঐক্যের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
1: আমরা এরকম তো অন্ধকারে কাউরি বিরোধিতা করি না, সমর্থন করি না। কংগ্রেস পার্টি গঠনমূলক কথা, আমাদের কোনো বিদ্বেষ নেই যে শিল্প যাতে না বাংলার জন্য যে শিল্প হয় ভালো লাগবে আমাদের। তার সঙ্গে সঙ্গে বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্যটাও তো আমাদের দেখতে হবে। শিল্প আসুক, তাছাড়া সম্প্রীতিও আসুক।
0: রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় গতকাল কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
2: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা,

0: গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্দর বিভাগ, বহির্বিভাগ সব। পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আর্জি করে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কি না।
1: রাজ্যের স্পঞ্জায়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। গতকাল কলকাতা নিউজ সেক্রেটারিয়েটে এইসব শিল্পের জন্য একটি মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিকরা, সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষ, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এই প্রথমবারের মতো চুক্তিতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধিগুলি মেনে চলার মতো বিষয়কে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মজুরি বিধির আওতায় মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানা ও ট্রাফিক গার্ডে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। ঠিক সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশ জারি করেছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপিআই দলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার। সেখানে ডাকা হয়েছে এনসিপিআইকেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকালই চিঠি পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভায় এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ স্বস্তিদারকেও সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পথ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতে এই পদক্ষেপ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলে অভিষেক মন্তব্য করেন। অভিষেক ব্যানার্জি দলে ফেরার বার্তাকে কটাক্ষ করেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
2: 4 টাকার প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট লাইট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফানিং এর নতুন ভিস্তা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন, শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয় যেটা আছে, তার সঙ্গে লোকসভার দলনেতা
1: রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো তথ্য সম্প্রচার মন্ত্রক এবারেও দেশের সেরা সিনেমা অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে। জাতীয় পুরস্কার সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। অঙ্ক কি কঠিন ছবির জন্য শিশু শিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন বৃদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি এবং স্পেনের লামিল ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। একটি প্রতিবেদন।
3: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের

0: টাকায় মুখ ঢেকেছে, পাল্লা দিয়ে বেড়েছে দু দলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্টবেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলের, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবি সোনার খাঁচা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। শিল্পীরা ছিলেন সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকর, মর্জিনা আবদাল্লা ছবি থেকে মান্না দে এবং মাধুরী চট্টোপাধ্যায় সাগরিকা ছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

নমস্কার, শুভ সকাল, সবাই স্বাগত। কেমন আছেন বন্ধু? জানি ভালো আছেন সকলে। ভালো থাকুন বন্ধু, ভালো থাকাটা খুব দরকার। দরকার সুস্থ জীবন, শরীরে মনে সুস্থ থাকাটা খুব খুব খুব জরুরি। পরিকল্পনাহীনভাবে শুধু বয়ে চলা নয় চাই, পরিমিতি বোধ। সুস্থ সুন্দর চলার মাঝেও কখনো কখনো অবশ্য এলোমেলো হতে হয় বেহিসেবিও, কিন্তু তা যেন স্থায়ীভাবে না হয়। জীবনে শৃঙ্খলা ছাড়া যেমন সাফল্য আসে না, আবার একেবারে শক্ত পোক্ত একটা শৃঙ্খলায় নিজেকে আবদ্ধ রাখলেও বেশি দিন তা ভালোও লাগে না। তাই চাই একটা সুন্দর ভারসাম্য, আর এই ভারসাম্য রাখাটাও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? সেখানেও লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য। কবি বলেছেন, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। কেন বললেন কবি একথা? আসুন একটু ভাবি, আর একটা সুন্দর আলোচনার মধ্যে প্রতিষ্ঠিত হোক আরও একবার, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। বাঁশির শব্দে সবুজ আলোই আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ট্রেন। প্ল্যাটফর্মের খালি বেঞ্চে মনে করুন আপনি একা বসে বসে শুধুমাত্র দেখছেন। সামনেই যেখানে যার থাকার কথা নিজের নিজের জায়গায় কেউ নেই। কাছের মানুষ মায়া কাটিয়ে চলেছে দূর পাল্লায়। তাকিয়ে দেখুন, এক মুহূর্তে সমস্ত মুখ ভিড় করেছে জানলায়। বুকের কাছে ফুলের গুচ্ছে নড়ছে কাছে থাকার ইচ্ছে। ওঠানো হাত বেদায় নিচ্ছে, রুমাল উঠছে রুমাল উঠছে। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে স্টেশনের সেই স্থির চিত্র নড়িয়ে দিল ট্রেন। ট্রেনে ছিল নিশ্চয়ই কেউ চেন, আপনি তখন তাকিয়ে দেখছেন। থেমে যাওয়ার এ বিকৃতি ধুলোই ফেলে দিয়েছে স্মৃতি। খুঁজছে সবাই পরস্পরকে ফেলে পালানোর জো। তবে দেখুন, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতা থেকেই আমরা নিয়েছি আজকের আলোচনার বিষয়, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। আপনারা আসুন 9434-921300 এবং 03482-259-648 এই দুটি নম্বরে একটু ভাবুন, ভেবে আসুন। ততক্ষণে ঠিক ধরেছেন একটা গান।

0: বলুন, গান শুনে মনটা কেমন ভালো হয়ে গেল, তাই না? এবারে আপনাদের বার্তায় একটু চোখ রাখি, তারপর বন্ধুর কাছে যাব সরাসরি কথা বলতে। সৌভিক ঢাকুরিয়া থেকে ছোট্ট বার্তা লিখেছেন, সময় মতো পৌঁছানোর মধ্যেই জীবন জীবনের আচ্ছা একটু হারিয়ে ফেলেছি মেসেজটা। আরও একবার প্রথম থেকে পড়ি কেমন? সময় মতো পৌঁছানোর মধ্যেই জীবনের এক অনন্য সৌন্দর্য লুকিয়ে থাকে, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। যে মানুষ সময়কে সম্মান করতে জানে, সময়ও একদিন তাকে সম্মান ফিরিয়ে দেয়। জীবনের অনেক সাফল্য সম্পর্কের দৃঢ়তা এবং বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে সময়ের মূল্য বোঝার মধ্য দিয়েই। তাই সময় মতো চলা শুধু একটি অভ্যাস নয়, একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবনের পরিচয়। একদম ঠিক, একদম ঠিক বলেছেন সৌভিক। আচ্ছা, আমার পরের বন্ধু 9434921300 রয়েছেন, কে রয়েছেন দেখি। নমস্কার।
1: নমস্কার, আমি রানীনগর ভারত থেকে প্রিন্সিপাল মন্ডল বলছি।
0: বলুন।
1: আজ গিয়েছেন নিজের ফোন তাইতো নাকি?
0: সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য,
1: নিজের চলার মধ্যে সৌন্দর্য। সে যাই হোক, আমরা চলার পথে বলার পথে
0: বন্ধুর বোধহয় একটুখানি বুঝতে ভুল হচ্ছে। চলা বলা তো সে তো আছে, আমি যেটা বলতে চাইছি বা চেয়েছি কবির কাছ থেকে তার কথা নিয়ে, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। সৌভিকের যে আমি বার্তাটি পড়লাম তাতে কিন্তু পরিষ্কার করে বলেছে, আপনি একটু শুনতে থাকুন কেমন, আর পরের বন্ধুর কাছে যাব দেখি পরে কে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার।
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দেখুন দিদি, আমরা অভিসার কবিতায় একটা লাইন পড়েছি যেখানে, হ্যাঁ, নগর নদী বাসব দত্তার সঙ্গে যে সন্ন্যাসী দেখা হয়েছিল, হ্যাঁ, সেই সন্ন্যাসী যখন তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে, তো সন্ন্যাসী বলেছিলেন, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। আসলে দিদি এই সময়, হ্যাঁ, হয়তো সময় মতো আমরা কোথাও যাচ্ছি, সেখানে সময়টা কতটা উপযুক্ত বা অনুকূল সেই সেই সেই সময়ের উপর মানে পরিস্থিতিটা নির্ভর করে। আমরা হঠাৎ করে অনাহত হয়ে যদি কারো বাড়িতে পৌঁছে যায় তাহলে তিনি হয়তো সেই সময় প্রস্তুত থাকেন না, কিন্তু আমরা যদি অবাহত হয়ে যাই তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকেন আমাদের আপ্যায়নের জন্য। তো এইভাবে সময় এগিয়ে চলে তার নিজের মতো করে, আর আমরাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি কোথাও পৌঁছই তাহলে সেটাই হবে জীবনের সৌন্দর্য। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরবর্তী বার্তায় একটু চোখ রাখি, রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদীয়া থেকে লিখছেন, সময় মতো চলতে পারলে অনেক ঝামেলা এড়ানো যায়, কোনো কাজ ফেলে না রেখে ঠিক সময়ে করলে মনও ভালো থাকে, সময়ের দামও বুঝলে জীবনের অনেক কিছুই সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় সময়কে গুরুত্ব দেওয়াটাই জীবনের আসল সৌন্দর্য, কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না, সব সময় বড় কিছু করতে হবে এমন নয়, ছোট ছোট কাজও সময় মতো করলে দিনটা ভালো কাটে। তাই আমার কাছে জীবনের সৌন্দর্য মানে সময়ের মূল্য দেওয়া আর সময় মতো চলার চেষ্টা করা। একদম ঠিক। তবে আমি যদি আরেকটু অন্যভাবে ধরতে চাই বন্ধু,

হ্যাঁ, সময়ের মূল্য তো আপনারা যেমন বলছেন একেবারে ঠিক কথা এবং অত্যন্ত প্রয়োজনীয় কথাও বটে। তবে হ্যাঁ, একইভাবে আপনারা যেটা বলতে চাইছেন সেটা

0: কারণ সব কিছুই সময়ের সাথে বাঁধা। সেই নির্দিষ্ট সময়কে আমরা যদি উপেক্ষা করি তাহলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। দেখুন, যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, মানে একজন প্রবীণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনার জীবনের সবথেকে সুখের সময় কোনটি, বেশিরভাগ মানুষই বলবেন জানি ছোটবেলা। তাহলে বেশিরভাগ মানুষের ছোটবেলা বা যৌবনকাল যদি ঠিক সময়ে পার না হতো, যদি থমকে যেত শিশুবেলায় বা যৌবনে, তাহলে সেটা কি খুব উপভোগ্য হতো, নাকি থমকে যাওয়ার সময়টা বড় বিরক্তিকর হয়ে উঠত? তাহলে জীবনের সৌন্দর্য কি লুকিয়ে আছে এই সময়ের কঠোর নিয়মে? হ্যাঁ, যাব 0348225968 এ বন্ধুর কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার। শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি জয়লাল আবেদন
0: যাওয়ার মধ্যে জীবনের সৌন্দর্য। হ্যাঁ,
1: তো নিয়ম শৃঙ্খলা এমন ভাবে নিজেকে রাখতে হবে যে প্রত্যেকটা সময়ে নিয়ম শৃঙ্খলা যেন থাকে, সময় মতো যাওয়ার মধ্যে দিয়ে জীবনের আসতে পারে। তার কারণ সময়ের মূল্যটা আগে দিতে হবে, প্রত্যেকটা সময়ের মূল্য এবং সেই সময়ের মূল্যটা কে ব্যবহার করতে হবে এমনভাবে যে নিজের জীবনের সাফল্য আছে, এবং শুধু নিজের জীবনের সাফল্য নয়, দেশের সাফল্য, সমাজের সাফল্য এবং আমাদের ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের যে পবিত্রতম কর্তব্য, সেই পবিত্রতম কর্তব্য হচ্ছে যে সময়ের মূল্য দেওয়া।
0: বেশ বন্ধু, আপনি খুব ভালো করে বললেন যে আমাদের শুধু নিজের জন্য নয়, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য সময়ের মূল্যটুকু দেওয়া প্রয়োজন, এবং তার মধ্যে থেকেই সৌন্দর্যটুকু ফুটে ওঠে। এবারে রাত্রি দাস বিষ্ণুপুর বীরভূম থেকে লিখছেন, সময়কে সম্মান করতে পারাই একজন মানুষের অন্যতম বড় গুণ। সময় মতো পৌঁছানো শুধু শৃঙ্খলার পরিচয় নয়, এটি অন্যের প্রতি সম্মান এবং নিজের দায়িত্ববোধেরও প্রকাশ। জীবনে অনেক সুযোগ শুধু সময়ের মূল্য বোঝার কারণেই আসে, তাই সময়কে সঙ্গী করে চলতে পারলেই জীবনের পথ হয় আরও সুন্দর, সফল এবং সম্মানজনক। সময় মতো যাওয়ার অভ্যাসই জীবনের শ্রেষ্ঠ সৌন্দর্য। এবং সময় মতো ফিরে যাওয়াটাও, তাই না বন্ধু? 9434921300 আমার কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: আমি
2: মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন কিশোর বাবু।
2: আজকের বিষয় সময় মতো যাওয়ার মধ্যে জীবনের সৌন্দর্য।
0: একেবারে
2: তাই, এই সময়ের মানে অপব্যবহার করলে হবে না, সময়ের মর্যাদা আমাদেরকে দিতে হবে। তার কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, তা সময়ের সদ্ব্যবহার করাটাই উচিত। আমি যখন কাজ করার আমার বয়স, আমি যদি সেই বসে থাকি দিই, তাহলে দিদি ভাই আমি জীবনে উন্নতি করতে পারবো না। আমি যদি মনে করি যে এই সময়টা চলে যাচ্ছে, আমি পরবর্তীতে আমি সেই সুযোগটা নেব, সেটা কিন্তু হবে না। আমাকে সময় থাকতে থাকতেই সবকিছু গুছিয়ে নিতে হবে। এটুকুই বললাম, নমস্কার, ভালো থাকবেন।
0: সঙ্গে থাকুন আপনিও। হ্যাঁ, আবারও একটু বার্তায় চোখ রাখি। খাগড়া কান্ধনগর থেকে সুব্রত দত্ত, খোলা মনে স্বীকার করছি আজ শুভ সকালের বিষয়টি যদি আমার কানে শুনতে ভুল না হয়, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। একেবারে ঠিক বন্ধু, একটু ভুল শোনেননি, একদম আমার মাথায় ঢোকেনি। আচ্ছা, জীবনে একটা বিশাল বিষয় জীবনের সৌন্দর্য, সেও যদিও এক

0: চূড়ান্ত আপেক্ষিক ব্যাপার এবং অবশ্যই আরও জটিল এক অনুভব। কে কিসে জীবনের সৌন্দর্য উপভোগ করে, জীবনকে সার্থক করে গড়ে তুলতে চায়, তাও মানুষ ভেদে ভিন্ন হয়। সময় মতো কোথায় গেলে জীবনের সৌন্দর্য উপভোগ করা যাবে তারও কোনো ব্যাকরণ আছে বলেও তো শুনিনি। সময় মতো কোথায় যাব, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে? হ্যাঁ, সে তো যেতে আমরা দায়বদ্ধ। আর বাকি থাকে রোগ হলে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া। অবশ্যই সময় মতো চিকিৎসকের পরামর্শ না নিলে রোগ জটিল হতে পারে। সন্তান সম্ভবা হবু মা, সময় মতো উপযুক্ত চিকিৎসালয়ে ভর্তি হলে সন্তান প্রসবের জটিলতা কমে। এখন বর্ষাকাল, সাপে কাটা রোগীকে ওঝার কাছে কখনোই না নিয়ে গিয়ে অতি দ্রুত সবচেয়ে কাছের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করাতে পারলে জীবন রক্ষা 100% সুনিশ্চিত। সময় মতো ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছতে না পারলে পড়াশোনা বা চাকরির সুযোগ হাতছাড়া হয়ে জীবন বিবর্ণ হতে পারে, ইত্যাদি নানা কথা মনে আসলেও আসল ধাঁধা অন্য জায়গায়। জীবন শেষে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে মোক্ষ লাভের উপযুক্ত সময় কখন কেউ জানে না, অপেক্ষা করতে হয় কখন তার ডাক আসে। সবাইকে ভালো থাকার কথা বলে শেষ করেছেন সুব্রত দত্ত, কান্তনগর, খাগড়া থেকে। হ্যাঁ বন্ধু, বললেন বটে যে বিষয়টি মাথায় ঢোকেনি, কিন্তু বার্তা পড়ে তো তা মনে হলো না বন্ধু। ঠিক আছে, 03482259648 কোন বন্ধু রয়েছেন? নমস্কার। হ্যালো, না বিচ্ছিন্ন হয়ে গেছেন বন্ধু। 9434921300 এবার কিসের যেন একটা শব্দ শুনতে পাচ্ছি। নমস্কার, হ্যালো, না আমি বন্ধুর সাথে যোগাযোগ করতে পারলাম না। হ্যাঁ, এরই ফাঁকে আবহাওয়ার খবরটা জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সপ্তাহ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেবে আমাদের জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর এমনই বলছে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। আর এখনই এক দুদিনের মধ্যে এই আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার খবর শোনানোর পর দেখি বন্ধুকে পাই কি না। 9484921300 নমস্কার। হ্যাঁ বলুন।
1: সময়ের মূল্য সবাইকে দিতে হবে, কারণ এই যে আকাশবাণী মুর্শিদাবাদ সকাল করছে 8টা থেকে 9টা, আমি যদি 10টায় ফোন করি লাগবে না, কথা বলা যাবে? আর একটা কথা সবার সব শ্রোতার উদ্দেশ্যে বলছি, এই যে উপযুক্ত সময় গাছ লাগাও, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো।
0: সঙ্গে থাকুন তপনদা, খুব ভালো একটা দুটো কথা বলেছেন যে সময়ের জিনিস সময়ে না করলে তার ফল পাওয়া যায় না, এবং এখন বর্ষা, ভরা বর্ষায় যে যেমন পারবেন, এখন কিন্তু চলছে অরণ্য সপ্তাহ, তাই গাছ লাগাবেন। শুধু নিজের বাড়িতে নয়, আশেপাশে যেখানে গাছ লাগিয়ে একটু পরিচর্যা করলে সেই গাছ বড় হবে, তেমন জায়গায় আপনারা গাছ লাগান। ভালো থাকুন তপনবাবু। এরপর দেখি আরও একটি বার্তা লিখছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, নমস্কার জানিয়ে শুরু করেছেন। সকালের রোদে শিশিরের কণা সময় মতো ঝরে পড়ে, পাখিরাও গান গায় সঠিক সময়ে, নিরে ফিরে ভোরে, সময় মতো যে জাগে প্রকৃতি, সাজে নবরূপে জীবনের সব সৌন্দর্য লুকিয়ে সঠিক সময়ের বিন্যাসে, ফুল ফুটে ঠিক

0: ঋতু মেনে, নদী বয় তার স্রোতে। দেরি হলে ছন্দ পতন, সুরে বাঁধা হয় না কোনো মতে। যোগাযোগ আর কাজের ক্ষণে সময়ের থাকে টান, সময় মতো পথ চলাই হলো জীবনের জয়গান। অপেক্ষার প্রহর গুনে যে দায় পারি, ধৈর্য আর নিষ্ঠার সাথে, সে তো এক সুন্দর রথ। অগোছালো জীবনও তখন পায় এক অপূর্ব সুর, সময় মতো যাওয়ার মাঝেই জীবন হয় যে মধুর। আমি আমার জীবনে এই টাইমলিনেস আর পাংচুয়ালিটি বহাল রেখেছি। টাইম বলে কোনো বোধ নেই, এই শব্দটি শোনার আগে নিজেকে সময়ের মূল্য দিতে বহাল রেখেছি। নমস্কার জানিস, মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখলেন এই বার্তা। পরের বার্তা লিখছেন রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। বলছি, বিস্ময় সময় মতো যাওয়াতেই জীবনের সৌন্দর্য। জীবন শুধু গন্তব্য নয়, এটি একটি যাত্রাপথ। এই যাত্রাপথে প্রতিটি কাজ যদি সময় মতো করা যায়, তবেই জীবন সুন্দর হয়ে উঠবে। জীবনের প্রতিটা কাজ সময়ের নিগড়ে বাঁধা। স্কুলে পৌঁছতে না পারলে ল্যাটলাইন করতে হয়, পরীক্ষায় লেখা সময় মতো শেষ করতে না পারলে পরীক্ষার ফলাফল খারাপ হয়, সময় মতো অফিসে পৌঁছতে না পারলে বায়োমেট্রিক বন্ধ হয়ে যায়, উপস্থিতির জন্য সই করা হয় না, অথবা গলায় সারাটা দিন লেট কার্ড ঝুলিয়ে রাখতে হয়। সময় মতো স্টেশনে পৌঁছতে না পারলে প্ল্যাটফর্মে পা রাখা মাত্র চোখের সামনে দিয়ে ট্রেন ছেড়ে চলে যায়। আর না ফেরার দেশে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকলে ভালো হয়, সেই সময়ের আগে গেলে নিজের জীবন যেমন অসম্পূর্ণ থাকে, তেমনই কারো অসময়ে চলে যাওয়াটা অন্যের দুঃখের কারণ হয়। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, সময়ের কাজ সময়ে করি, সুন্দর জীবন করি। রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। এবার ফোনে যেসব বন্ধুরা আছেন, খুব অপেক্ষা করাচ্ছে আজকে, না? হ্যাঁ, অপেক্ষা তো করতেই হবে বন্ধু, তাই না? দেখি কে রয়েছেন 9434921300-তে। নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আজকের বিষয় খুব সুন্দর এবং জীবনে চেতনা আনার একটা পদক্ষেপ নিয়েছেন আপনি, খুব ভালো। সময় মতো যাওয়ার মধ্যে থাকে জীবনের সৌন্দর্য। আমি যদি ঠিক সময় মতো পৌঁছাতেই না পারি, তাহলে সেই কাজ করতে পারবো না। আমার প্লেনের টিকিট আছে 7:10, আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে আমার প্লেন মিস হয়ে যাবে। একইভাবে ট্রেনের, সব জায়গায় জীবনের ক্ষেত্রেও একইভাবে আমরা জীবনটাকে যদি সুস্থভাবে সময় মতো ব্যবহার না করি, তাহলে আমাদের জীবনটাও পড়ে থাকবে সেই তলানিতে। তাই জীবনটাকে আমরা সময় মতো ব্যবহার করব, ঠিক যখন যেটা প্রয়োজন, যখন যেমন করার প্রয়োজন তখন তেমন করব, তাহলেই আমাদের জীবনের উন্নয়ন বা উন্নতি ঘটবে। একইভাবে আমি বলতে পারি, আমি ছোটবেলায় যে কাজ করেছি, যে কাজ করা বাচ্চা অবস্থায় করা সম্ভব, সেটা যদি আজ আমি এই বৃদ্ধ বয়সে করতে যাই, সেটা আমার পক্ষে শোভা পাবে না। তাহলে আমাকে জীবনটাকে গড়তে হলে সেই ছোটবেলার যে সব আশ্রিত, ছোটবেলার আশ্রিত কাজকর্ম বা যেসব জিনিসগুলো আমাকে তখন যদি তৈরি না করেছি, তাহলে আজ আমি হাজারো চেষ্টা করলেও করতে পারবো না। তাই সমাজটাকে বা সুন্দরভাবে গড়তে গেলে সময় মতো আমরা সমাজটাকে গড়বো, তাহলেও সমাজটা সুন্দর হবে আর আমাদের জীবনটা হবে মাধুর্যে পরিপূর্ণ। ধন্যবাদ, এইটুকুই বললাম।
0: সঙ্গে থাকুন, আপনাকেও অনেক ধন্যবাদ বন্ধু। এবার সময়ের নিয়ম মেনে আমাদের একটু কাজের খোঁজ করতে হয় জীবিকার জন্যে, তাই না? তাই একটু চাকরির কথা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্যপদ।

0: পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্য পদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 পর্যন্ত। অনলাইন আবেদন করতে আপনাদের ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। আরও একবার বলে দিচ্ছি www.ccrum.res.in। আর বিশদে জানতে দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। তাহলে চাকরির খবরের পর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, সঙ্গে থাকবেন।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: হ্যাঁ বন্ধু, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার বন্ধুর সাথে কথা বলি। হ্যাঁ, 9434921300 কোন বন্ধু রয়েছেন? নমস্কার, হ্যালো। না, বোধহয় উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। 03482259648 দেখি রয়েছেন কি কেউ। হ্যালো, না, তাহলে সরাসরি চলে যাব বার্তায়। বার্তা লিখেছেন কান্তনগর থেকেই চন্দ্রনাথ সাহা। শুভ সকাল। সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। সময় মতো যাওয়ার অর্থই তো একটি সঠিক ও সুস্থ ছন্দে বর্তমান অধ্যায়কে এগিয়ে নিয়ে চলা, যার মধ্যেই আছে ভবিষ্যৎ সৌন্দর্যের হাতছানি। জীবনের ছন্দ ও শৃঙ্খলায় দিতে পারে অন্য একটি সুন্দর ও সফল জীবন। সময়ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এগিয়ে চলে চিরন্তনের প্রতি মুহূর্ত ও এগিয়ে চলে চিরন্তন। এর প্রতিটি মুহূর্ত মূল্যবান ও অর্থপূর্ণ। কোনো অবস্থায় তা বিনা কারণে অপচয় করা উচিত নয়। এর প্রতি ক্ষণকে জীবনের ভিন্ন অধ্যায়ে বেঁধে চলতে হয়। প্রকৃতি নিয়মের শিক্ষায় দূর করতে পারে অগোছালো ভাব, জীবনকে বাঁধতে পারে আত্মবিশ্বাস ও শৃঙ্খলার বাঁধনে। আচ্ছা, লাইনটি আরও একবার পড়ছি। প্রকৃত নিয়মের শিক্ষায় দূর করতে পারে অগোছালো ভাব, জীবনকে বাঁধতে পারে আত্মবিশ্বাস ও শৃঙ্খলার বাঁধনে। তখনই তো জীবন চলতে থাকে তার নিয়মিত ছন্দে আর আনন্দ ধারায়। সময় মতো যাওয়া, এটা জীবন ছন্দের এক প্রতীক। নিয়মিত অভ্যাস ও পূর্ণ আত্মবিশ্বাস ধীরে ধীরে যে ভিত গড়ে তোলে, তাই আগামীতে জীবনের সৌন্দর্যে পরিণত হয়, সুখ স্বাচ্ছন্দ্যের ঠিকানা হয়। লিখলেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। এর পরের বার্তাটি লিখেছেন মান্টালি দে, ইনিও আমাদের একজন প্রবীণ শ্রোতা বন্ধু। বিরাটি থেকে লিখছেন, শুভ সকাল মা। ওনার এই মা সম্বন্ধটি না বড় বেশি আপনার মনে হয়। যাই হোক, আপনার জন্য রইল অনেক আদর ও ভালোবাসা। আশা করি ভালো আছেন, আমিও ভালো থাকি আপনাদেরও রেডিওর প্রিয় শ্রোতা বন্ধুদের নিয়ে। আমি প্রবীণ শ্রোতা মান্টালি দে। এবার বিষয় আসি। বিষয় খুব সুন্দর, মানসী না, আমি তাপসী। জীবন বড় কঠিন, এই কঠিন জীবনটাকে সৌন্দর্য করে তুলতে হবে, সুন্দর করে তুলতে হবে। আমাদের

0: এই জীবনটাকে সুন্দর ও মধুর করে তুলতে হবে খুব ছোট থেকে। আমাদের আয়ের মধ্যে ব্যয় করতে হবে খুব হিসেব করে, তবেই জীবনের সুন্দর জীবন সুন্দর হবে। ছোট্ট করে উনি এটুকু লিখেছেন বিরাটি থেকে মানটালিতে। দেখি কোন বন্ধু রয়েছেন। 0348225968-এ নমস্কার।
1: নমস্কার।
0: এই
1: সময়ের যে মূল্য, এই মূল্য একটু সামান্যর জন্য শোনার ভুলে মিস্টেক, তো সে যাই হোক আমি বিষয়ে আসি।
0: কে বলছেন বন্ধু?
1: একটু মিস্টেক হয়ে গেল, প্রথম আমি কলার ছিলাম, আমি সময়টা বুঝতে পারিনি, তাই এই রকম হলো। আমি হঠাৎ যাব কোথাও ট্রেনে যাব, সঠিক টাইমে যদি আমি না যেতে পারি আমি ট্রেনটা ফেল হয়ে যাব, তাই আকাশবাণী মুর্শিদাবাদ ফেল হয়ে গেছিলাম, আবার পরবর্তীতে সেইখানে আমি স্থান পেলাম, তাই আমাকে সঠিক সময়ে সঠিক জায়গাতে পৌঁছাতে হবে এবং সঠিক টাইমে একটু আগে গেলে অসুবিধা নাই, পরে গেলেই অসুবিধা, তাই অসুবিধার কতটুকু মিস্টেক সে তো আকাশবাণীর সব শ্রোতারাই শুনতে পেল, তাই আমরা চেষ্টা করব আমরা সব সময়ে সঠিক সময়ে সঠিক জায়গায় যাব, সঠিক সময়ে মানুষের হাতে সঠিক কথা রাখবো, সঠিকভাবে চলার চেষ্টা করব। যেমন আমরা রাত্রে যদি ঘুমাই খুব সকালবেলায় উঠবো, ঋতুদা যেমন বলে তেমনি আমরা খুব সকাল সকাল উঠে আমাদের সব কাজ সারবো, সংসারের চারিদিকের কাজ, তবেই আমাদের জীবন সুখী হবে। তবে আমি এইভাবেই বললাম।
0: বন্ধুর নাম কি শুনতে পাবো না? বন্ধুর নাম ঠিকই শুনতে পাবো না?
1: আমার নাম রফিকুল মণ্ডল,
0: রায়নগর
1: বাজার থেকে বলছি।
0: সঙ্গে থাকুন, কেমন? ভালো থাকুন।
1: হ্যাঁ ভালো থাকবেন।
0: 9434921300 তে কে রয়েছে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: সময় মাত্র যাওয়ার মধ্যে জীবনের সৌন্দর্য।
0: হ্যাঁ, বন্ধুর নাম শুনি আগে
2: বলুন।
0: নামটি শুনতে চাই বন্ধুর।
2: ও, মধুমঙ্গল পাল, টি বাহিনী থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
2: দেখুন দিদি, সময় তো থেমে থাকবে না, সময় তো কোনো সময় থেমে থাকে না, চলতেই থাকে। আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় যেসব কাজগুলো করেছি এখন কিন্তু আমি করতে গেলে আমার হবে না বা ছাড়ছি না, সময়ের সাথে সাথে পরিবর্তনও হবে। জীবনের সৌন্দর্য যখন ভালো হয় তখন নিজেকে সতর্ক হয়েও চলতে হয় অনেক সময়। যেমন হয়তো আমার শরীর খারাপ করছে, কিন্তু আমি যদি ডাক্তারবাবুর কাছে সময় মতো যেতে না পারি আমার কিন্তু আরো কঠিন হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি যে জীবনে চলার পথে চলতে গেলে আমাদেরকে অনেক সতর্ক হয়ে চলতে হবে। নিজেকে যদি সৌন্দর্য বা জীবন তৈরি করি তাহলে সেইভাবে আমাদেরকে চলতে হবে। একটি কাজ করছি হয়তো কাজটি সঠিক করে তুলতে হবে সময় মতো, নাহলে হবে না। হয়তো ব্যাংকে যাচ্ছি, দশটার পরে দশটাতেই আমাকে ব্যাংকে যেতে হবে। আমি যদি 9:30 যাই ব্যাংক কিন্তু ওখানে আমাকে দেখা দিবে না, বা আমি কোনো কর্মও হবে না, কোনো কাজও হবে না আমার।
0: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন? এবার সময় তো অনেকটা পার হলো, আর একটা গান গান করছে মন, তাই না? চলুন গান শুনবো, মন ভালো করবো, তারপর আবার কথা বলবো।

চোখ রাখবো বার্তায়। সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী, বাঁকুড়া থেকে লিখছেন। সুপ্রভাত, শুভ সকাল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। সময় সময় মানুষকে শিক্ষা দেয় এবং জীবনের বড় শিক্ষক। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার অভ্যাস তৈরি হলে জীবনের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। বিষয় প্রসঙ্গ নিয়ে যাই ফেলে আসা দিনে। মেজদা চাকুরি জীবনের অবসর উপলক্ষে আত্মীয় বন্ধু প্রিয়জনকে নিয়ে এক পারিবারিক মিলন মেলার আয়োজন করেছিলেন। বলেছিলাম সাফল্যের সাথে কর্মজীবন শেষ করা ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু সেই মেজদা আর নেই। জীবন রঙ্গমঞ্চে প্রত্যেক অভিনেতার অভিনয় অদৃশ্য নিয়ন্ত্রকের দ্বারা নির্দিষ্ট থাকে। সময় মতো শেষ করে প্রস্থান করতে হয়, স্মৃতিটুকু থেকে যায় প্রজন্মের মধ্যে। আন্তরিক শুভেচ্ছা সহ লিখলেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী, বাঁকুড়া থেকে। হ্যাঁ বন্ধু, সময় কিন্তু অনেকটা পেরিয়ে গেছে, আর কেউ বার্তা লিখবেন না, ফোনে আসুন কেমন। আর কয়েকটা বার্তা আমি টুক করে পড়ে

নেই। রীতা দে চুয়াপুর থেকে লিখেছেন, সময়ের মূল্য অনেক, ঠিক সময়ে ঠিক ঠিক কাজগুলো করতে হবে, সময়ের মূল্য বোঝার শক্তি জানতে হবে, তবেই জীবন সুন্দর হবে। ভালো থাকবেন। রীতা দে চুয়াপুর থেকে ছোট্ট বার্তা লিখেছেন। আচ্ছা, আসাম থেকে হিতেন্দ্র দাস কিছু একটা লিখতে চেয়েছেন, কিন্তু সেই বার্তাটি আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে, তাই ওনার প্রাপ্তি স্বীকার করলাম, কিন্তু বার্তাটি পড়তে পারলাম না বলে দুঃখিত। শুভ সকাল দিদি, সময়ের মূল্য আমাদের জীবনে প্রতিটি মুহূর্তকে সময় করায়, সেই সময়কে মূল্য দিতেই হবে। সময় বলে দেয় যে পরের দিনগুলো কী করা যাবে। সময়ের মূল্য, ঠিক সময়ে সব কাজ করলে সময়ের মূল্য বজায় থাকে। ঢাকুরা থেকে সুমিতা রায় লিখলেন এই বার্তা। আচ্ছা, এরপর লিখেছেন, আচ্ছা একটা অনুরোধ বন্ধুদের করব, বার্তাটি একইবারে লিখবেন, দুটো তিনটে ভাগে যদি বার্তাটি আসে তাহলে আমাদের একটু অসুবিধা হয়, কেমন? তাই জন্য যেটুকু লিখবেন একসঙ্গে লিখবেন। পলাশ সরকার মধুপুর থেকে লিখলেন, দিদিভাই শুভ সকাল, আপনি কেমন আছেন? না, আমি খুব ভালো আছি, আশা করি ভালোই আছেন। ঠিকই ধরেছেন, আমি খুব খুব ভালো আছি। আজকের বিষয় সময় মতো জীবনের যাওয়ার সৌন্দর্য, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। উনি একটু নিজের মতন করে লিখেছেন। বেশ, শুরুতেই বলি, সময় কারোর জীবনে অপেক্ষা করে না, তাই সময়কে মূল্য দিয়ে সব কিছু করে নেওয়া উচিত। সময় চলে গেলে সব হারিয়ে যাবে। যেমন আজকের তারিখ যা, এই দিনটা আর কোনো দিন আসবে না। যেমন কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, তেমন আরও একটি উদাহরণ এই সময়। আর আপনার ট্রেনের টাইম যদি 12:05 হয়, আপনি যদি 12:08 পৌঁছন তাহলে ট্রেনটা মিস করবেন। অতএব সময়কে মূল্য দিতে হবে। পলাশ সরকার মধুপুর থেকে লিখেছেন এ পরের বার্তাটি, লিখলেন খাগড়া থেকে নমিতা রায়। আজকের বিষয়ে সময় মতো চলতে পারলে সব কিছু ঠিকঠাক থাকে বা সব কিছু পাওয়া যায়। যেমন যে সময়ে ট্রেন বাস ধরার সময়, সময়ের মধ্যে পৌঁছতে না পারলে ট্রেন বাস ফেল হয়ে যায়, পরের বাস ট্রেন পাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, ভোগান্তি শেষ থাকে না। এছাড়াও সময় মতো গন্তব্যস্থলে না পৌঁছতে পারলে অনেক কিছু হারাতে হয়। এই বলেই নমস্কার জানিয়ে নমিতা রায় শেষ করেছেন খাগড়া থেকে। নজরুল ইসলাম উত্তর চর মাঝার দেয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখছেন, জীবনে চলার পথে সময়ের মূল্য অপরিসীম। গর্ভবতী মায়ের সন্তান গর্ভে অবস্থান বিজ্ঞানসম্মতভাবে 280 দিন, এই সময়ের ব্যতিক্রম হলে সুসন্তান নাও মিলতে পারে, মানে শারীরিকভাবে, তাই তো? সময় মতো ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছতে না পারলে চাকরি পাওয়া অসম্ভব। সুতরাং আমাদের শৃঙ্খলার মধ্যে থেকে সময় সাপেক্ষে এগিয়ে গেলে জীবনের সার্থকতা লাভ করা সম্ভব। এভাবেই ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম উত্তরচর মাঝার দেয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখলেন। পরের একটা ছোট্ট বার্তা বিধান দাস 44 পাড়া থেকে লিখলেন, শুভ সকাল, সময় মতো যাওয়া জীবনের সৌন্দর্য, প্রত্যেক শ্রোতা বন্ধুর মতামত শুনছি, এইটুকুই লিখলাম। আছে, উনি নিজের মতামত কিছু লেখেননি, কিন্তু উনি যে শুনছেন সেটুকু লিখেছেন। ধন্যবাদ আপনাকে। এবার সরাসরি একটু বন্ধুর সাথে কথা বলি। হ্যালো, না বিচ্ছিন্ন করে ফেলেছি। এবার একটু 9034825964 কে রয়েছেন? হ্যালো, নমস্কার, নমস্কার। না, কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হলো না। হ্যাঁ বন্ধু, ধরুন আপনার কাছের মানুষ আপনার কাছে বেড়াতে এসেছেন আপনার বাড়ি, অথবা আপনি গেছেন তার কাছে, খুব হই হুল্লোড় কাটলো অনেকটা সময়, অথবা খুব নিজেদের মতন করে পছন্দের বিষয়গুলি নিয়ে কাটিয়ে দিলেন বেশ কিছুটা সময়, অথবা বেশ কয়েকটা দিন। কিন্তু যদি ধরুন এটা চলতেই থাকল,

0: অনন্তকাল ধরে। তাহলে সেই সুন্দর সময়টি কি আজ সুন্দর থাকে? সেই যাপন কি অনেকটা একঘেয়ে হয়ে ওঠে না? কি বলেন বন্ধুরা? নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। দেখি ফোনে বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার।
1: নমস্কার, আমি খায়রুল বাসার কোনিয়া মুর্শিদাবাদের কথা বলছি।
0: বলুন বন্ধু।
1: সময়ের ঘূর্ণি পাকে আমরা ঘুরছি, কিন্তু আমরা সঠিক সময় কি মূল্যবান দিচ্ছি, বা আমরা কি সময়ের গুরুত্ব দিই? সময় যদি গুরুত্ব দিতাম, তাহলে আমাদেরকে 200 বছর ইংরেজদের রাজত্বে গোলামি করতে হতো না। আমরা প্রত্যেকেই যেদিন সূর্য ওঠে যখন এবং সূর্যাস্ত পর্যন্ত যদি প্রতিটা স্টেপ বাই স্টেপ কাজ করি, আপনি ট্রেন ধরার কথা বাদ দিন, কথাতে তো আছে যে বাড়ির কাছে লোকরা যেখানে রেল স্টেশন তারাই ট্রেনটা আগে ফেল করে। কেন করে এবং সে কথাটা কেন? আসল কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই যদি বুদ্ধিমান হয়, প্রত্যেকেই যদি সঠিক নিয়ম মেনে চলি, যেমন বিগ ব্যান লন্ডনের যে ঘড়ি, সেই ঘড়ির সময় মেপে যদি চলি, তাহলে আমাদের জীবনে কোনো বিপর্যয় আসতে পারে না। আসল কথা হচ্ছে, আমরা বলি এক করি আর এক। গাছ লাগার কথা বলছেন?
0: আচ্ছা বন্ধু, খুব আমাদের সময় হাতে একেবারেই নেই, কেমন? বুঝেছি আপনার বক্তব্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসলে সময়ের মূল্য আমাদের নিজেদেরকেই দিতে হবে, তাই না? আর সেই জন্যই তো এত বর্ষা, এত আলোচনা, আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় করছি, যাতে আমরা নিজেকে একটু উন্নীত করতে পারি, তাই না? সঙ্গে থাকুন, ভালো থাকুন। একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর ফিরে আসবো সময় স্বল্প।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: এই ভালো খবর নিয়েই কিন্তু আমাদের সময় বলছে এবার একটু একটু থামতে হবে, কারণ সময় বয়ে যাচ্ছে। ছোট্ট করে একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ, খুব ছোট্ট করে, একেবারে সময় নেই। শুভ সকাল।
1: শুভ সকাল, বেতলোর থেকে বলছি।
0: হ্যাঁ,
1: পরিবর্তন বিশ্বাস।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, আজকের বিষয় দিয়েছেন সময়ের কাজ, সময় মতন করা। হ্যাঁ, যে কোনো কাজই হোক, সময় মতো না করতে পারলে দিদি কিছুই হবে না। মানুষ সময় ফুরিয়ে গেলে কীর্তন করলে সে কীর্তন কাজ হবে না,
0: আর সময়টি ফিরে আসবে না। সঙ্গে থাকুন, হ্যাঁ ভালো থাকুন। হ্যাঁ, সময় খুব অল্প বলে বিস্তারে আপনার সঙ্গে কথা বলতে পারলাম না। দেখুন, সময়ের ডাক ফেরার, আমরা সময়ের ডাকে ফিরব, কিন্তু অসময়ের ডাক, অসময়ের ডাক ফেরাব প্রাণপণ। তার জন্য চাই সময়ের সৎ ব্যবহার, ব্যবহার আর শৃঙ্খলা। জীবনের চলা হোক সহজ সরল, অনাবশ্যক জটিলতাকে আমরা এড়িয়ে যাব। প্রকৃতির আশ্রয়ে, প্রকৃতির প্রশ্রয়ে অনাবিল সৌন্দর্যকে অন্তর দিয়ে অনুভব করতে হবে। অনাবশ্যকভাবে যন্ত্র নির্ভরতা আমাদের হৃদয়কেও যান্ত্রিক করে দিচ্ছে দিনে দিনে। এড়িয়ে যেতে চেষ্টা করব সেসব। অনাবশ্যক শক্তিক্ষয় নয়, আবার অলসতায় জীবন যেন স্থবির না হয়। জীবনযাপনে তাই প্রয়োজন ভারসাম্য বজায় রাখা। জীবনকে ভালোবাসতে হবে, এবং যখন ছেড়ে যাওয়ার ডাক আসবে, সময় আসবে, তখন নিঃসংশয়ে, নিঃসংকোচে, মুক্ত মনে ছেড়ে দিতে হবে সবটুকু। তাহলেই তো আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হব, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য।

দিগন্তে ওই হাসি মুখে।

হ্যাঁ বন্ধু, ভালো থাকবেন এভাবেই সময়কে মূল্য দিয়ে। ভালো থাকতেই হবে আমাকে, আপনাকে, সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তাপসী, আর কারিগরি সহায়তা দিলেন সাধন চন্দ্র সর্দার। ভালো থাকুন সবাই। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 ইংরেজি সংবাদ এবং 9:10 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বই কেন্দ্র থেকে শুনবেন।

0: आज के फनकार। ये कार्यक्रम आज केंद्रित था कलम के जादूगर, लेखक, कवि और गीतकार गोपाल दास नीरज पर। शोध, आलेख और स्वर नेहा शर्मा का। कार्यक्रम के प्रस्तुतकर्ता राघवेंद्र सिंह नेगी। अब दीजिए इजाजत, नमस्कार।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। ছোট্ট বন্ধু, তার আধো আধো স্বরে আমাদের দারুণ একটা ছড়া শোনালো। হ্যাঁ, তাই তো, খেলাধুলোর পাশাপাশি

0: অনেক অনেক আরও অনেক কিছু কাজ যেগুলো ছুটির দিনে করতে আমাদের ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গে এই ভালো লাগে অনেক কিছু জানতে। এই যে আমরা জানছি, ছোট্ট বন্ধুরা আমাদের কাছে গান কবিতা ছড়া নিয়ে চলে আসছে, কত ভালো লাগার কথা বলছে তারা, পড়াশুনোর কথা বলছে, খেলাধুলোর কথা বলছে, আমরা তাদের সঙ্গে কথা বলছি, টেলিফোনে বন্ধুরা আসছে, এই সব কিছু কিন্তু সম্ভব হচ্ছে কিসের জন্যে? রেডিওর সম্প্রচারের জন্যে, তো ব্রডকাস্টিংয়ের জন্যে। তেমনও একটা দিন আমাদের আছে বই কি, 23 জুলাই। একটু আগেই বলছিলাম 20 জুলাইয়ের কথা, ইন্টারন্যাশনাল চেস ডে, আন্তর্জাতিক দাবা দিবসের কথা, ঠিক তেমনি 23 জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, অর্থাৎ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে IBC অর্থাৎ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বোম্বে, যাকে আমরা এখন মুম্বাই বলে ডাকি, সেখান থেকে দেশে প্রথমবার রেডিওর সম্প্রচার শুরু হয়েছিল। পরবর্তীকালে 1936 সালে এটি অল ইন্ডিয়া রেডিও এবং 1957 সালে আকাশবাণী হিসেবে পরিচিতি লাভ করে। আজ যেখানে বসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, যার মাধ্যমে সেই রেডিও তোমরা আসছো আমাদের কাছে, এই যে কথাবার্তার আনাগোনা, সেটা কিন্তু শুরু হয়েছিল সেই কবে, ভাবতে অবাক লাগে না? আরেকটু জানতে ইচ্ছে করছে? 1923 সালে চলে যেতে হবে। তবে 1923 সালের জুলাই মাসে বোম্বে রেডিও ক্লাব সম্প্রচার তো শুরু করল, তারপর ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গঠন হলো, তাদের বোম্বে এবং কলকাতা দুটি রেডিও স্টেশন চালানোর অনুমতি দেওয়া হলো। আর তারপর তো বললামই 1927 সাল 23 জুলাই বোম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু হলো, কলকাতা স্টেশনও চালু হলো 26 আগস্ট। এইভাবেই ধীরে ধীরে আমরা এই রেডিওর মাধ্যমে কোথা থেকে কোথায় যুক্ত হয়ে গেছি, জুড়ে গেছি। এই যে একটু আগে ছোট্ট বন্ধু এলো পাথর প্রতিমা থেকে, এমনই আরও কাছে দূরের কত বন্ধু, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কত গান গল্প হাসি কবিতা আলোচনা খেলাধুলো, কত কি কিছুই তো বাদ নেই বলতে গেলে। সব কিছু কিন্তু আমরা এই কথাবার্তার আদান প্রদানের মধ্যে দিয়ে, ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে পাচ্ছি। আর তার জন্যে সেই বিশেষ দিনটিতে আমরা আলাদা করে মনে করব এই রেডিও সম্প্রচারের কথা। হ্যাঁ, অনেকক্ষণ কথা বললাম, এদিকে স্টুডিওয়ে আরও কিছু ছোট্ট বন্ধু রয়েছে, তারা কিন্তু বেশ ছটফট করছে। একটু দেখি তো কোন বন্ধু এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, সে কি শোনাতে চাইছে আমাদের, চলো দেখি।
1: আমার নাম তৃষা ঘোষ, আর আমি একটি নজরুলগীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, খুব ভালো হয়েছে তৃষা। দেখি টেলিফোনের উপরে কোন বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমার নাম অভিনন্দন পাখিরা।
0: অভিনন্দন, কোথা থেকে বলছো?
1: ইলামপুর জাঙ্গিপাড়া, হুগলি।
0: কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আজকে কি করছো ছুটির দিনে?
1: আজকে
0: হুম,
1: আজকে খেলাধুলা করছি।
0: কি খেলতে ভালো লাগে?
1: আমার
0: হুম,
1: বলে খেলতে ভালো লাগে।
0: আচ্ছা, কাদের সঙ্গে খেলো?
1: আমার বন্ধুর সঙ্গে।
0: স্কুলে না বাড়িতে? পাড়াতেও বন্ধু আছে তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, তো বৃষ্টির দিনে কি জমিয়ে ফুটবল নাকি? বৃষ্টিতে বেরোনো মানা?
1: আমাদের কাছে একটা খেলার বই রয়েছে, সেখান থেকে খেলা দেখে দেখে আমাদেরকে বলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো ছুটি, আর কি কি করছো আজকে?
1: আজকে
0: হুম,
1: আজকে ওই খেলাধুলাই করছি।
0: আচ্ছা, তো খেলাধুলো করো আর ছুটির দিনটা খুব আনন্দে কাটাও, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভিজন একদম। হুম,
1: আমি একটা কবিতা বলবো।
0: আচ্ছা শোনাও।
1: কর্তা বাবুর হাতি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কর্তা বাবুর যাচ্ছে হাতি, থপাস থপাস থপাস, কলার খোঁচায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস।
0: যা
1: বিরাম সিং উঠায় হাতি, চেঁচিয়ে বলেন কর্তা, ভুলিয়ে সিজি বলে হাতি কম দরতা। আমলো যা, তাই বলে কি হাতি আমার থাকবে শুয়ে? কর্তা বলেন এইখানে তো ভুয়ে, সকাল সন্ধে দিস্তে দিস্তে খাচ্ছে গুটি সেটে, সেসব পুরো যাচ্ছে কোথায়, থাকছে না তো পেটে। ভুঁড়ির বর তিন মনটা পুষ্টি এত বড়, বাচ্চা হাতি তুলতে গিয়ে কাঁপছে থর থর।
0: হ্যাঁ, ছোট্ট বন্ধু আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের লেখা শোনালো আবৃত্তি করে। এই যে একটু আগেই বলছিলাম ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডের কথা, আমাদের এই সম্প্রচারের ক্ষেত্রে, আকাশবাণীর ক্ষেত্রে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার মহিষাসুরমর্দিনী খুবই বিখ্যাত, আর আরও কত কী কত কী জন্য তিনি কলম তুলে নিয়েছেন, ছড়া কবিতা।

0: নাটক, অনেক কিছু, অনেক দিকে। আবার ফিরে যাব একটু স্টুডিওর বন্ধুর কাছে, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
1: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।
0: শোনা উদিতা।

0: বাহ উদিতা, খুব ভালো একটা গান শোনালো আমাদের। বাঘের গল্প তো শুনলাম, এবার দেখি।
1: আমার নাম রথিজিৎ রাহা আর আমি একটি ছড়াইগার গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: পাখিদের পাঠশালায় ময়নার গান তো শুনলামই, আর কোনো পাখি আছে কি পাখিদের জলসায়?
1: রাজশ্রী মল্লিক, আমি আজকে একটা ছড়ার গান গেয়ে শোনাবো।
0: শোনাও, মনে হচ্ছে আমরা এবার একটু পাখিদের অন্য পাখির গান শুনতে পাবো।

0: কাকাতুয়া তাহলে আবদারও করে বটে। এমন হরেক পাখির গান আমরা শুনছি, কিন্তু শুরুতে যে খেলার কথা বলছিলাম তেমন কোনো খেলনা পুতুলের গানও কি আছে নাকি? তৃষা বোধহয় কিছু আরেকটা শোনাতে চাইছে আমাদের, চলো ওর কাছে যাই।
1: আমি আরেকটা নজরুল গীতি গিয়ে শোনাচ্ছি,
0: শোনাও তৃষা।

0: বাহ, অসাধারণ। তৃষা যখন গান শোনাচ্ছিল আর মোমের পুতুল নাচছিল, তখন কিন্তু উদিতা, উদিতা বিশ্বাস, সে কিন্তু আমার কানে কানে একটা কথা বলে দিয়েছে, আর একটা গান সে আমাদের শোনাতে চায়। চলো উদিতার কাছে যাই।
1: আমি আরেকটি ছড়ার গান গিয়ে শোনাচ্ছি,
0: শোনা উদিতা।

0: বুলবুল, ময়না, টিয়ে আর কাকাতুয়ার গান তো আগে শুনেই ফেলেছি। রথিজিৎ আমাদের ওই পাখিদের পাঠশালার কথা বলছিল না, তো এবার রথিজিৎ কি বলছে, কি শোনাবে আমাদের?
1: আমি আর একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।
1: থেই থেই তা থেই তা থেই

ঠিক কথা, সব গান কবিতা ছড়া আর আনন্দ করেও আমরা যেন মানুষ হতে পারি, এটাই তো আসল কথা। গানে গানে শেষে আমাদের বলে দিল রাজশ্রী। ছোট্ট বন্ধুদের গান কবিতা শুনলাম টেলিফোনের বন্ধু, স্টুডিওর বন্ধু সবার কাছ থেকে। আর এই গান শুনতে শুনতে আর শুরুর দিকে যে বলছিলাম খেলাধুলোর কথা, মস্তিষ্কের চর্চার কথা, তেমনি শেষ করব কিন্তু আরেকটা জরুরি কথা বলে, নিজের যত্নের কথা। আমরা মস্তিষ্কের যত্ন যেমন নেব, শরীরের যত্নও নেব, সাবধানে থাকব, শুধু একটা দিনের জন্যে না, সব দিনের জন্যে। হ্যাঁ, একটা দিনও আছে বই কি, এই জুলাই মাসের 24 তারিখ, 24শে জুলাই আত্মযত্ন দিবস বা সযত্ন দিবস, সেলফ কেয়ার ডে। এটা তো আর আলাদা করে সত্যি বোঝানোর কিছু নেই, ছোট্ট বন্ধুরা জানে। আমরা প্রতিদিনই বলি যে বর্ষাকাল, আমরা বৃষ্টিতে ভিজব না, সাবধানে থাকব, বড়দের কথা শুনব, বাবা মায়ের কথা শুনব, আর সময় খাওয়া, খেলাধুলো করা, শরীরচর্চা করা, নানা রকমভাবে নিজেদের ভালো রাখা, ছবি আঁকা, গান গাওয়া, হাসি, গল্প, আর সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকা, তাই তো। আজ কথা বলতে বলতে সময় একেবারে শেষ। খুব ভালো থেকো সবাই, সাবধানে থেকো, বৃষ্টিতে ভিজো না। কিন্তু তোমাদের সঙ্গে ছিলাম হৈমন্তী পিসিমণি, ভালো থেকো সবাই। শিশুমহল এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ী।

ধর্মনির সুর দেওয়া তাঁর নিজের রেকর্ড করা গান। রাহুল দেব বর্মন মানেই আমাদের কিন্তু মনে পড়ে যায় সেই রুবি রায়ের গানের কথা, যে গান দিয়ে শুরু করলাম আজকের গানের ভেলা। একটু ফিরে যাই অনেক বছর আগে, 1965 সাল, নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে অ্যাকোস্টিক সঙ্গীতের প্রচলিত ধারায় তখন বড় রকমের একটা পরিবর্তন এসেছে, যখন বব ডিলান ইলেকট্রিক গিটারের দিকে তিনি ঝুঁকে পড়লেন এবং আটলান্টিক মহাসাগরের অপর পারে বিটলস প্রকাশ করলেন সার্জেন্ট পেপার্স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড। সালটা 1967, যা পাশ্চাত্য সঙ্গীতে জনপ্রিয় অ্যালবামের জন্ম দিল। এইসব বড় ধরনের পরিবর্তন হচ্ছে যখন, তারই মাঝে পাশ্চাত্যের উপকূল থেকে অনেকটা দূরে একজন গোলগাল চেহারা চশমা পরা যুবক সঙ্গীতের জগতে আলোড়ন তুললেন। নাম রাহুল দেব বর্মন। আজ গানের ভেলায় তাঁকে নিয়েই কথা বলব। সুরের জাদুকর, ছন্দের বিপ্লবী রাহুল দেব বর্মন। ভারতের বেসিক গান, ছায়াছবির গান, যে ধরনের গানই বলি না কেন, তিনি ছিলেন একেবারে অনন্য। পঞ্চম মানে কিংবদন্তি, পঞ্চম মানে জিনিয়াস। তাঁর প্রতিটি সুর আজও প্রজন্মের পর প্রজন্মকে একই আবেগে ছুঁয়ে যায়।

আধুনিকতা, সৃজনশীলতা এসব তো ছিলই, তার সঙ্গে তার সুর ছিল একেবারে আমাদের হৃদয়স্পর্শী। বাংলা গান এবং হিন্দি গান দুই ধরনের গানেই সঙ্গীতকে তিনি একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় সঙ্গীতের জগতে ট্রেন্ড সেটার আমরা রাহুল দেব বর্মনকে বলতেই পারি। তার ফিরে এলাম অ্যালবাম যেটা 1986 সালে পুজোর সংখ্যার রেকর্ড, তখন রাহুল দেব বর্মনের সেই গান যেটা কথা স্বপন চক্রবর্তীর এবং সুর অবশ্যই শিল্পীর নিজের, যে গানের প্রথম দুই পংক্তি সুফি গানের সুর থেকে নেওয়া, আমরা শুনে নেব এখন সেই গান।

সত্যি সত্যি এখন বর্ষা ঋতু এবং বাইরে কিছুটা বৃষ্টিও পড়েছে সকালের দিকে, যদিও মেঘের গর্জন ছিল না, তবুও এই গানের সঙ্গে আমরা যেন একটা ছবি পেলাম নতুন করে। শচীনদেব বর্মনকে যদি আমরা ভারতীয় সঙ্গীতের ভিত্তি বলে থাকি, তাহলে রাহুলদেব বর্মন অবশ্যই সেই ভিত্তির উপর দাঁড়ানো এক আধুনিক রঙিন প্রাসাদ। পিতা যদি নদীর মতো শান্ত ছিলেন, তাহলে পুত্রকে বলতেই হবে পুত্র ঝর্ণার মতো উচ্ছল ছিলেন। রাহুলদেব বর্মন মানে শুধু তার কিছু আধুনিক গান বা ছায়াছবির গান এমন কিন্তু নয়, অনেক ধরনের গানেই কিন্তু তিনি সুর দিয়েছিলেন। এই ধরুন এখন যে গানটি শুনব সেটি একটি প্রচলিত লোকগাথা, সেই গানে তিনি নিজের মতো করে সুর দিয়েছিলেন রাহুলদেব বর্মন। সেই গান ভারতীয় সঙ্গীতকে, সঙ্গীতের যে দেশজ লোককথা তাকে তিনি অন্যভাবে আমাদের কাছে তুলে ধরলেন।

নারকেল তৈল গুন গুন গুন আরে নাগরারি গুন গুন গুন গুন নাগরারি গুন চপ রাফ কাঁচাগোল ভোগ ভোগটাই চমচম স্বপনের বাপ বাদলের বাপ বাদলের বাপ জাল ভেড়িয়া মাছ ধরিয়া তসিত্রা বিষ

0: সত্তরের দশকে সঙ্গীতের জগতে সম্রাট আমরা রাহুল দেব বর্মনকে বলতেই পারি। 33 বছর ধরে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি যুক্ত থেকে, সক্রিয়ভাবে যুক্ত থেকে, যে সমস্ত সুর তিনি সৃষ্টি করে গেছেন তা সত্যি অনবদ্য। ছোটদের যে গান, সেখানেও কিন্তু তার সেই সুরসৃষ্টির যে নৈপুণ্য আমরা সেটা কিন্তু পেয়েছি। শিশুদের বর্ণমালা শেখার জন্য সেই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। এখন আমরা সেই গানটাই শুনব। চলুন, বর্ণমালা শুনতে শুনতে আমরাও কিছুক্ষণের জন্য একটু দার্জিলিং ঘুরে আসি।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

পঞ্চমী সুরের মেরুতে কেউ যদি আচ্ছন্ন হয়েছেন আরও কাছাকাছি আরও কাছে এসোর গানের মোহে, আবার অন্যজন পছন্দ করেছেন একটা দেশলাই কাঠি জ্বালাতে, কেউ তাঁর মেলোডিতে আক্রান্ত হয়েছেন, কেউ অর্কেস্ট্রেশনে, কেউ সাউন্ড ডিজাইনের দোলায়, আবার কেউ বা মগ্ন হয়েছেন বাঁশির সুরে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ঘরানায়। শুনে নেব রাগপ্রধান গান আশা ভোঁসলের কণ্ঠে।

রাহুল দেব বর্মন, তাঁকে নিয়েই আজকে আমরা গানের ভেলায় আলোচনা করলাম। তাঁর সুরারোপিত গান, তাঁর নিজে রেকর্ড করা গান শুনলাম। যার নামে সুর তার গানেও সুর। তিনি দেখিয়েছেন কীভাবে একজন মডার্ন কম্পোজার হতে হয়। জীবনের শেষ কয়েক বছর হতাশার অতল গহ্বরে তিনি তলিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই যে সৃষ্টি তিনি করেছিলেন, যা তাকে কোন উচ্চতায় পৌঁছে যেতে দিয়ে নিয়ে যেত তা তিনি দেখে যেতে পারেননি। সেই সব ছাড়িয়ে তিনি অসীম এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। টিভি শো থেকে টিআরপি, ড্রয়িং রুম থেকে ডিসকোথেক, এফএম থেকে ডটকম, রিয়েলিটি শো থেকে পাড়ার ফাংশন, সর্বত্রই আজ মিউজিক ম্যাজিক রাহুল দেব বর্মন। 1942 আ লাভ স্টোরি ছবি যে গান তিনি তাঁর জীবনের শেষ সুরারোপিত গান, সেই গানের বাংলা রূপান্তর করেছিলেন মুকুল দত্ত। সেই গানটি শুনতে শুনতেই আজকের গানের ভেলা শেষ করবো।

0: এই গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি। আজ গানের ভেলা এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্তা ভাদুড়ী।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিম।

0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং বিতর্ষক চক্রবর্তী।

0: ক্যালেন্ডার বলছে আজকে রবিবার, আর ঘড়ির কাঁটা বলছে যে 11টা কিন্তু বেজে গেছে। সুতরাং আমরা আড্ডা দিতে চলে এসেছি তোমার সঙ্গে। তবে হ্যাঁ, আমার সঙ্গে তো রয়েছে বিতোষক, আর বিতোষককে আমি খুব কষ্ট করে ধরে বেঁধে এনেছি। তার কারণ এই যে বৃষ্টির দিনে সে খিচুড়ি খেতে চলে যাচ্ছিল, মোটেই তার বোধহয় আসবার ইচ্ছে ছিল না, তাই নাকি?
1: মানে এরকম একটা প্ল্যান ছিল, এটা স্বাগতা ভুল বলেনি। মানে আমি দেখছি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, তো আমি ভাবছি যে আজকে জমিয়ে তো ওই খিচুড়ি বেগুন ভাজা সব খাওয়ার দিন। তারপরে মনে হলো যে আচ্ছা, আজকে তো মাসের তৃতীয় রবিবার, আর তৃতীয় রবিবার মানে হ্যাঁ, খিচুড়ি ডিম ভাজা এগুলো তো হতেই পারে বৃষ্টির জন্য, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের কাছে বোনাস থাকে সেটা হচ্ছে বন্ধুদের লেখা মিষ্টি চিঠিগুলো, যেগুলো কিনা কি আমাদের সব সময় প্রতিদিনই ইচ্ছে করে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার, কিন্তু এই একটা বিশেষ দিন যেই দিনকে আমরা কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর ঠিক সেরকমভাবেই আজকে চলে এসেছি আমি তোমাদের বন্ধু বিতোষক, আমার সঙ্গে স্বাগতা, এবং বন্ধুদের একদম ভর্তি ভর্তি চিঠি নিয়ে, আমাদের ঝোলা ভর্তি আজকে।
0: আরো আরো একটা সারপ্রাইজ কিন্তু থাকে এই পোস্ট বক্স অনুষ্ঠানে। এই যে এত ঝোলা ভর্তি চিঠি আমরা নিয়েছি, পোস্ট বক্স খুলেছি, সেখান থেকে একটা সেরা চিঠি আমরা বেছে নিয়ে, তোমরা জানো সেই সেরা পত্রদাতাও থাকে আমাদের সঙ্গে। তবে আপাতত এইটুকুই বলবো তোমাদের,
1: ক্রমশ প্রকাশ সারপ্রাইজ আসবে সামনে, তাই না?
0: আর আমরা তো রয়েছি, আর আমাদের সঙ্গে কিন্তু তোমরাও রয়েছো এই আজকে বৃষ্টির দিনে। বন্ধুরা যদি আড্ডায় যোগ না দেয় তাহলে আড্ডাটা কিন্তু মোটেই জমে না। আর সেই জন্যে তোমাদের বলবো যে তোমরাও আমাদের জানাতে পারো যে আজকে বৃষ্টির দিনে তোমাদের কি প্ল্যান, বন্ধুর চিঠি কি পেলে, আর পেলে সেটা পড়তেই বা কেমন লাগে, কিভাবে জানাবে আমাদের। আমাদের ফোন লাইন রয়েছে, আমাদের ফোন নাম্বার 0332213 1342, আরও একবার বলি 0332213 1342 নম্বরে আমাদের ফোন করতে পারো। আর যদি ফোনে না পাও তাহলে আমাদের যুবাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আজকে একটা সুন্দর পোস্টার রয়েছে, কি তাই তুমি তো শোক?
1: একদম, এবং যেটা কিন্তু স্বাগতা বানিয়েছে।
0: এই রে যাচ্ছা, কি ভালো তুমি, এই জন্যই তো এত ভালো লাগে। তো সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারো। তো আড্ডা তো শুরু হবেই বৃষ্টির দিনে, আড্ডা চিঠি খিচুড়ি, আর একটা কিছু মিসিং লাগছে কি?
1: আর একটা আছে, সেটা হচ্ছে গান। সেইটা না হলে ওই খিচুড়িটাও জমে না আর ওই আড্ডাটাও জমে না, তাই না? তো স্বাগতা কিন্তু অলরেডি অনেকগুলো টাস্ক তোমাদেরকে দিয়ে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন বলে দিয়েছে, এবার তোমাদের শুধু উত্তরটা দেওয়ার পালা। তবে উত্তরটা তোমরা দেবে কিন্তু এই গানটার পরে, ফিরে আসছি একটা গানের পর। সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য।

0: এই যে না লেখা চিঠি, কখনো পৌঁছয়, কখনো পৌঁছয় না আমাদের কাছে, কারণ চিঠিটা তো লেখা হয় না, থেকে যায় মনের পাতায়। কিন্তু আজকে সেই মনের পাতায় লেখা চিঠিগুলো বন্ধু আমাদের পাঠিয়েছে, আর সেই চিঠিগুলো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি যুববাণীর পোস্ট বক্স অনুষ্ঠানে। তোমাদের সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আমি বিতশক। আর আজকে এই যেরকম স্বাগতা বললো যে তোমাদের যে লেখা চিঠিগুলো সেগুলো কিন্তু ঠিকই পৌঁছে গেছে, আমাদের হৃদয়ে পৌঁছে গেছে, আমাদের পোস্ট বক্সেও পৌঁছে গেছে, এবং এখন আমার হাতেও রয়েছে। যাই হোক, আর একদম সময় নষ্ট করবো না, আমরা তাহলে
0: প্রথম চিঠি পড়াই যাই। চিঠিটা লিখছে গ্রন্থিকা চক্রবর্তী, গ্রাম সুন্দরা, আর জেলা পূর্ব মেদিনীপুর। সেখান থেকে সে কি লিখেছে শোনা যাক।
1: আষাঢ়ের মেঘলা আকাশ, প্রতিবারের মতোই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে মহিষাদলের রথের রশিতে টান দিতে ব্যস্ত জনতা। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা টিনার সঙ্গে হঠাৎই চোখে চোখ পড়ল সায়নের, দুজনেই অপ্রস্তুত। সায়ন এর আগে টিনার সঙ্গে কথা বলতে চেয়েছিল কলেজে, ও পছন্দ করে টিনাকে, টিনা এড়িয়ে গেছে। তবে আজ এত ভিড়ের মধ্যেও বৃষ্টিরই প্রেমময় ছোঁয়ায় সায়নের না বলার কথাটা ফুটে ওঠে তার মুখে। দুজনে ভালোবাসার সম্পর্কে জড়ায়, তবে এই সম্পর্কের মেয়াদ বেশি দিন টেকেনি। হঠাৎই পরিবারের চাপে টিনার বিয়ে হয়ে যায় অন্যত্র, সায়নকে এমনকি জানানোর সুযোগটাও সে পায়নি।
0: মাঝে কেটে গেছে কয়েকটা বছর, এবারে রথে আবার টিনার পা পড়ল মহিষাদলের মাটিতে। হাজবেন্ড ছুটি না পাওয়ায় সঙ্গে আসতে পারেনি। বাস থেকে নেমে রথের মেলায় ঢুকে প্রথমেই সে ফুচকা খায়, ভাবে স্কুল কলেজের সময়ে এসব কতই না করেছে। সত্যি কত তাড়াতাড়ি কেটে যায় দিনগুলো। আরেকটু এগিয়ে কলেজের সামনে এসেই সে থমকে দাঁড়ায়। এই তার কলেজ, যেখানে কত স্মৃতি, বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে টিনার। আর সায়ন, সায়নেরই বা কি খবর এখন? এসব ভাবতে ভাবতে হঠাৎই তার কানে বেজে ওঠে,
1: এই টিনা, টিনা তুই না?
0: পিছন ফিরতেই দেখে সায়ন। টিনা হতচকিত, দুজনে নিস্তব্ধ, দুজনের কাছেই যেন অপ্রত্যাশিত। সায়ন বলে,
1: কি রে কেমন আছিস, অনেকদিন পর দেখা তো।
0: ভালোই ভালোই, তোর কি খবর? অস্বস্তি কাটিয়ে টিনা উত্তর দেয়। সায়ন বলে,
1: ওই ঠিকই আছি, চল না পাঁপড় ভাজা জিলিপি খেতে খেতে রথটা টেনেই আসি এবছর।
0: টিনা সায় দেয়, রথ টানার জন্যেই তো আবার টিনার মহিষাদলে আসা। এরপর রথ টানে তারা, মেলায় ঘোরে, খাওয়া দাওয়া করে, অনেকটা সময় অজান্তেই পেরিয়ে যায়।
1: কিন্তু এবার যে ফেরার পালা, যে যার

0: রাস্তার দিকে এগিয়ে চলে। সায়ন ফিরে ফিরে তাকায় টিনার দিকে, সে কিছু একটা আশা করছিল। তখনই শুনতে পাচ্ছে টিনা বলছে,
1: এই আসি রে, আর যেন বলতে চাইছে

0: বরং তাদের যে মধুর সম্পর্কই সেটাই যেন বেঁচেছিল।
1: খুব সুন্দর চিঠি কিন্তু লিখেছে বন্ধু। আর এই যে ছোট ছোট ফেলে আসা সম্পর্কগুলো, তিক্ততায় নয়, যদি একটু মাধুর্য শেষ হয় তাহলে বোধ হয় জিনিসটা আরও সুন্দর হয়ে ওঠে, তাই না?
0: একদম একদম। আমাদের কাছে একটা সাধারণ মানুষের বেশিরভাগেরই একটা কমন কনসেপ্ট আছে যে বিচ্ছেদ মানেই একটা
1: তিক্ততা, বিরক্তি, একটা খারাপ স্মৃতি।
0: একদম, সেইটাকে যে একটা চেঞ্জ করে আমরা হতেই পারি, হয়তো আমরা একে অপরের সঙ্গে থাকি না, একে অপরের সঙ্গে আমাদের ভবিষ্যৎ লেখা নেই, কিন্তু শেষটা বন্ধুত্বেরও হতে পারে। তার মধ্যে কোনো রকম বিচ্ছেদ, কোনো বিরোধ কিচ্ছু নাই বা থাকতে পারে, এইটাই যেন এই লেখাটা বলে দিচ্ছে, যেটা হয়তো আমাদের সবার মনে রাখা উচিত।
1: একেবারে তাই। আর এই এই লেখাটা পড়ে একটা গানও কিন্তু আমার মনে আসছে, রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে একটা গান শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: অনেক কিছুই মেনে নিতে হয় আমাদের, আর সেই মেনে নেওয়ার মধ্যে ওই যে আগে চিঠিটা যেমন বললো যে তিক্ততা নয়, একটু মাধুর্য থাকলে সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। আর আজকে পোস্ট বক্স অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি, আড্ডা দিচ্ছি, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলতে চায়।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি নদিয়া থেকে গোপাল রায় বলছিলাম।
0: হ্যাঁ
2: হ্যাঁ বলছিলাম, নমস্কার, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, বলছি একটি রবীন্দ্রসঙ্গীত গান দিলে ভালো।
1: বেশ, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, বন্ধুদের কাছে পৌঁছে গেছে, তো আমরাও খুব খুশি, কারণ এই আপনাদের জন্যই অনুষ্ঠানগুলো সমস্ত করা।
0: এবং আপনাদের চিঠি, তোমাদের চিঠি আমরা কিন্তু পড়ি
1: একদম। আর এই মুহূর্তে আমাদের কাছে আরও একটা চিঠি রয়েছে, যে চিঠিটা লিখেছে দীপদাস চৌধুরী, চৌধুরীপাড়া কৃষ্ণনগর নদিয়ার থেকে।
0: কবিতার নাম আজ। আগামীকাল কি হবে কেউ জানে না, আমিও না তুমিও না। সকাল হয়, চায়ের কাপে ধোঁয়া উঠে, খবরের কাগজ আসে, আমি পাতা উল্টাই জীবন বোধের খবর খুঁজি। বেঁচে আছি, ভালো আছি, এই খবরটাই যথেষ্ট। রাস্তায় বেরোই, সবাই ছোটে, আমিও পিছন ফিরে দেখি না, শুধু শুধু সময়কে ধরব বলে। রাতে বাড়ি ফিরি, আবার স্বপ্নগুলো জড়ো করি, আগামীকাল আবার উঠব। হাজারটা কেনর পরেও একটাই কারণ, জীবন বোধ খুঁজতে।
1: এটা যেন আমাদের ওই চিরাচরিত যে দৈনন্দিন জীবনযাত্রা, সেইটাতে আমাদের প্রচুর প্রচুর লক্ষ্য, প্রচুর ইচ্ছে, কিন্তু আমাদের সবসময় দৌড়াতে হচ্ছে, তাই না? কিন্তু কোথাও গিয়ে যেন একটা কথাই ধ্রুব সত্য, সেটা হচ্ছে আমরা যেন কখনো হার না মানি, আমরা কখনো যেন নিজেকে খুঁজতে না ভুলে যাই, নিজের জীবনকে বুঝতে না ভুলে যাই,
0: তাই না? ওই হাজারটা কেনর পরেও আমরা যেন চলতে না ভুলে যাই।
1: একদম,
0: আপাতত সেই চলারই পালা, এগিয়ে যাওয়ারই পালা। পরবর্তী যে চিঠি, সেটা লিখেছে শিল্পা নন্দী, আরামবাগ হুগলি থেকে। বৃষ্টির ঋণ।
1: নদীর ঘাটে বসে অর্ক সায়নের সঙ্গে ভালোবাসা যাপনের কথা ভাবছে। দু এক পশলা বৃষ্টি পরেও বর্ষা জ্যোৎস্নার মতন ফুটছে। সায়ন বড্ড বায়না বিলাসী ছিল। একদিন বৃষ্টিমুখর গভীর রাত্রে ছেলে মানুষের মতন বায়না ধরল,
0: অর্ক, আজ আমরা সারা রাত জেগে অগোছালো গল্প করব, বৃষ্টির শব্দ শুনব, আর দুজনে একসঙ্গে দেখব রাতের অন্ধকার হালকা হয়ে কিভাবে ভোর হয়।
1: এমনই অজস্র স্মৃতি গড়ে রাখতে ভালোবাসত সায়ন। বর্ষারানীকে সে প্রায়ই বলত,
0: আজ খুব মেঘ করুক, বৃষ্টি নামুক, আমি সারাদিন ভিজব, ভিজে ধুম জ্বর বাঁধাব।
1: হঠাৎই বৃষ্টি নামলে সায়ন ছুটে চলে যেত ছাদে, সারা গায়ে বৃষ্টি মাখত। আর অর্ক তখন দেখত সায়নের সহজ সরল হাসির দিকে চেয়ে তাকিয়ে গোটা বৃষ্টিবেলা সে কাটিয়ে দিত। প্রথম যেদিন অর্ক এই বৃষ্টি পাগল মেয়েটার প্রেমে পড়েছিল, সেদিনই ওকে সে সায়ন বলে ডেকেছিল। সায়ন বলেছিল,
0: সায়ন নামটা তোমার জন্য রইল, এখন থেকে এই নামই ডাকতে হবে। কিন্তু
1: হাসতে হাসতে মেঘ বৃষ্টির সঙ্গে সায়ন মিশে যাচ্ছিল, অর্ক সেটা দু চোখ ভরে দেখছিল। তারপর থেকে অর্ক বৃষ্টিকে বড্ড ভালোবেসে ফেলেছে। একদিন সন্ধ্যেতে বাইরে বৃষ্টি নেমেছিল, নেমেছিল ভিতরেও সায়নের কাজল কালো দুটো আঁখি থেকে। অর্কর হাত ধরে উঠোনে গিয়ে দুজনে খুব ভিজেছিল, সায়নের সব কান্না সেদিন ধুয়ে গিয়েছিল। খিলখিল করে হেসে বলেছিল,
0: স্বপ্নে তোমায় কিছু মেঘ পাঠিয়েছিলাম, এই বৃষ্টি সেই জমানো মেঘের উপহার। কেমন লাগলো চিঠিতে জানিও, না হয় বৃষ্টির জন্মদিনে আমায় একটা চিঠি দিও, আমি চলে।

0: গেলে এই স্মৃতিগুলোই তোমায় সঙ্গ দেবে।
1: আজ স্মৃতিরা আছে, কেবল শাওন নেই। মুহূর্তরা চিরকালই স্মৃতিতেই তো বাঁচে। শাওনকে লেখা অর্কর সমস্ত চিঠি নদীর জলে আদরের নৌকার মতন ভেসে চলেছে। মেঘের অভিমান ভেঙে অঝোরে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি প্রেমের স্পর্শের অভিমান ভোলানোর, এই বৃষ্টির স্নেহের মায়ায় বন্দি। প্রতিটা বর্ষায় প্রতিটা শ্রাবণে অর্কর কাছে ফিরে আসে শাওনের আবদার। গধূলির আলোময় ভালোবাসা হয়ে, প্রিয় অনুভূতি হয়ে, কিংবা বৃষ্টি থামার পরে চুইয়ে পড়া আলো হয়ে, হারিয়ে যাওয়া শাওন এভাবেই বৃষ্টি হয়ে ফিরে আসে। আকাশ মাটি অরণ্য পাহাড় যেন বলে ওঠে,
0: শুনতে পাচ্ছ মেঘবালিকা, বৃষ্টি তোমাকে খুঁজেছে, আজ যে শাওন এসেছে। আর এই যে বৃষ্টির ঋণ, এই চিঠিটা পড়ে কিন্তু এই শ্রাবণ দিনে, বৃষ্টি ভেজা একটা দিনে, একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। রূপম ইসলামের কণ্ঠে একটা গান শুনে ফিরছি আবার অনুষ্ঠানে।
2: তারে সুখী

0: এই শ্রাবণে বাক্সবন্দি ইচ্ছে যেরকম বেরিয়ে পড়ে বাক্স ছেড়ে, সেরকমই কিন্তু পোস্ট বক্স ছেড়ে বেরিয়ে পড়েছে চিঠি, চলে এসেছে আমাদের হাতে। আর আমরা সেই সমস্ত চিঠিগুলো নিয়েই রয়েছি তোমাদের সঙ্গে, আমরা পড়ছি আজকে বন্ধুদের চিঠি। আমি রয়েছি তোমার সঙ্গে স্বাগত, আমার সঙ্গে রয়েছে বিতোষক। আর আপাতত আরেকটু এগিয়ে যাওয়ার পালা, আরেকটা চিঠি পড়ার পালা, পূবালী বিশ্বাসের চিঠি। সে লিখছে বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। বেঁচে থাকার গান। দিনশেষে সন্ধ্যা নামে, নিয়ন আলোয় গা ভিজিয়ে ক্লান্ত শহর ঘরে ফেরে। রাত গভীর হয়, জোনাক পোকার টিমটিমে আলোর রেখা ধরে নিঃসঙ্গতা পথ চলে। আকাশে গুটি কতক তারা আর এক ফালি বাঁকা চাঁদ জেগে থাকে। এমন রাতগুলোতেই স্বপ্নগুলো অনুরোধের আসর সাজিয়ে বসে। অভিযোগের ছাই চাপা স্ফুলিঙ্গ জেগে উঠে বুকের মধ্যে যেন দাবানল সৃষ্টি করে। ফিসফিস করে যেন বলে, আর একবার, আর একবার যদি চেষ্টা করতিস। এমন প্রশ্নের মুখে পড়ে মন অসহায়ের মতো নিশ্চুপ থাকে। ছোট থেকে আশকারা পেয়ে মহিরুহতে পরিণত হতে থাকা স্বপ্নগুলোকে বড়বেলায় এসে জীবনের ইঁদুর দৌড়ে হঠাৎ মূল্যহীন বলে দাগিয়ে দেওয়া হয়। সমাজের রক্তচক্ষু কখনো ধমক দেয়, দোষ এসব করে কি হবে, তার চেয়ে বরং কাজের কাজ করো। আবার কখনো তাচ্ছিল্য ধেয়ে আসে, তোর দ্বারা ওসব হবে না, সবাই অমুক হতে পারে না। এইসব চোখ রাঙানি উপেক্ষা করে গুটি কতক এগিয়ে চলে স্বপ্নগুলোকে আগলে নিয়ে। আর যারা পারে না তারা বাধ্য হয়ে গা ভাসায় গড্ডালিকা প্রবাহে। কিছু জনের আবার সুবিধা আছে, সমাজের বেঁধে দেওয়া পথে তারা চলতে চায়। কিন্তু যারা অনিচ্ছুক, হতে পারে তারা ভিন্ন পথের পথিক, কিন্তু তাদের ইচ্ছাগুলোকে কি এত সহজে অর্থহীনের তকমা দেওয়া যায়? তবুও আপোষ করতে করতে একদিন ক্লান্তি আসে, ততদিনে জীবন চলে গিয়েছে বহু বহু বছরের পার। ঠিক তখনই নিশুত রাতে কোনো এক দুর্বল মুহূর্তে সেই চোরা কুঠুরিতে আটকে পড়া স্বপ্নগুলো বিদ্রোহী হয়ে ওঠে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ে। এই ডাকগুলোকে উপেক্ষা করতে নেই, হয়তো পরিপাটি জীবনটা খানি কেন মেলো হয়ে যাবে। তবে তাই হোক, ক্ষতি কি, সেই ছন্ন ছাড়া ভবিষ্যতে যে স্বাধীনতার আস্বাদ মিশে থাকে তা তো অনন্য। তাই মাঝে মধ্যে সাহস করে বেরিয়ে পড়তে হয় অনিশ্চিতের উদ্দেশ্যে, দেখাই যাক না কি হয়।
1: দেখাই যাক না কি হয়, সত্যি মানে ওই যে সাহস, এই সাহসটা কিন্তু আমাদের ভেতরে থাকে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে রিস্ক যদি তুমি না নাও তাহলে কিন্তু তুমি জানতে পারবে না যে তোমার মধ্যে অ্যাকচুয়ালি কি শক্তি আছে।
0: সত্যি তাই, আর ওই রিস্কটা আমাদের কখনো কখনো নিতে হয়, সেই কথাই বলছে এই চিঠি। তবে এবার পরের চিঠি পড়ার পালা। সায়ন কংসমণিক লিখছে সে নবদ্বীপ নদিয়া থেকে, চিঠির নাম ফিরে এসো।
1: ফিরে এসো তুমি, ফিরে এসো তুমি, যেমন করে ফিরে আসে দীর্ঘ নিম্নচাপের পর নতুন সকাল, যেমন করে ফিরে আসে শীতের ঝরা পাতা রেশ কাটিয়ে বসন্তের সবুজ পাতারা, যেমন করে বছর পার করে আবার আসে আমের মুকুল, যেভাবে ষোলো ঘন্টার অপারেশন শেষে ফিরে আসে আমাদের প্রিয় মানুষটার প্রাণ, ঠিক যেভাবে দীর্ঘ অপেক্ষার পর মা শুনতে পায় সন্তানের মা ডাকটা, যেভাবে আমার যত্নের মল্লিকা বনে প্রথম ফুলের কলি ফোটে, যেভাবে ফিরে আসে গ্রীষ্মের প্রথম বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, যেভাবে ফিরে আসে মহালয়ার দীর্ঘ অপেক্ষা শেষে পুজোর দিনগুলো, যেভাবে ফিরে আসে গায়িকার গলার সুর, কবির কলমের ছন্দ, মায়ের আঁচলের গন্ধ, যেভাবে মানুষ অপেক্ষা করে হলুদ ট্যাক্সি ফিরে আসার, নস্টালজিক ট্রামের ফিরে আসার, চিঠিতে প্রেম পাঠানোর দিনগুলো ফিরে আসার, হারিয়ে যাওয়া শৈশবে ফিরে আসার, আর প্রবাসী প্রিয়জনের ঘরে ফেরার, তেমনি আমি দু বছর ধরে অপেক্ষায় তোমার ফিরে আসার। সত্যি এই অপেক্ষা এমনই একটা জিনিস না, যেটা কোনো সিচুয়েশনে যতটা বেশি বেদনাময়, আমার মনে হয় কোনো সিচুয়েশনে ততটাই আনন্দের। বিশেষ করে চিঠির কথা যদি বলি,
0: সত্যি সত্যি
1: এটার তো একটা আলাদা লেভেলের ফিলিংস আছে, যে আমাকে কেউ চিঠি লিখেছে, আমার কাছে হয়তো পৌঁছায়নি কিন্তু সে কি লিখেছে এইটা ভেবে আমার মাথায় অন্তত মনে হয় ছয় সাতটা চিঠি হয়ে যায়, যে এরকমও লিখতে পারে ওরকমও লিখতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু অপেক্ষা ভীষণ ভীষণ মধুরের, কি বলো স্বাগত?
0: ঠিক একেবারে, আমারও কিন্তু এটাই মনে হয়। আর আপাতত আমার মনে হচ্ছে যে একটা গান শুনলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, গানের ওপারে বন্ধুর জন্য থাকছে চমক, এটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল বন্ধুরা কে এবার সেরা পত্রদাতা, সেটা কিন্তু জানাবো তবে শাহনা বাজপেয়ীর এই গানটার পর।

0: না, সবাই চুপ করে গেলে কিন্তু হবে না। স্মৃতিকে আমরা কথা বলতে দেবো ঠিকই, কিন্তু সবাই চুপ করে গেলে তো আড্ডাটাই থেমে যাবে। তাই স্মৃতি কথা বলুক, কথা বলি আমরাও আজকে পোস্ট বক্সের অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি তোমার ঝুমবানির বন্ধু, আমি বিতোষক, আমার সঙ্গে রয়েছে স্বাগত। আর হ্যাঁ, আমি জানি তোমরা রেডিও রোপার থেকে বলছো যে এবার অন্তত বলো কে রয়েছে আমাদের সঙ্গে, কে এবারে সেরা পত্রদাতা, সেটাই কিন্তু বলবো বলেছিলাম গান থেকে ফিরে এসে, কি তাই তো বিতোষক?
1: একদম একদম, এবং স্বাগতা এতটাই এক্সাইটেড, স্বাগতা কিন্তু অলরেডি বলে দিল যে আমি বিতোষক, আমার সঙ্গে রয়েছে স্বাগতা।
0: হ্যাঁ, মানে এই দেখেছো তো,
1: এক্সাইটমেন্টটা চরম লেভেলে চলে গেছে।
0: বৃষ্টির দিন খিচুড়ি, বন্ধুর চিঠি, তাতে মানে বিতোষক আর আমি নিজেকে পুরো অদল বদল করে নিচ্ছি।
1: যাই হোক, আজকে আমাদের সঙ্গে সেরা পত্রদাতা হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা, তোমাকে যুববাণী স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার দাদা, নমস্কার দিদি।
0: হ্যাঁ, তো তুমি কোথা থেকে আসছো একটু বলো।
2: আমি মুর্শিদাবাদ জেলার সুতিটু ব্লকে পারুলিয়া নামক এক অত্যন্ত মফস্বল গ্রাম থেকে উঠে আসছি।
1: অনেক দূর,
0: অনেকটা দূর, তবে ওই দূর থেকে চিঠি এলে তার মাধুর্যটা দারুণ হয়। কিন্তু কেমন লাগছে তোমার আজকে?
2: খুব খুব ভালো লাগছে, তোমার সঙ্গে কথা বলে তো খুব ভালো লাগছে।
0: আচ্ছা, তুমি যুববাণীতে প্রথমবার এলে, তাই তো? আচ্ছা বেশ, তবে তোমার সঙ্গে তো আড্ডা দেবই, গল্প করবই, কিন্তু তার আগে যে চিঠিটা তোমাকে এখানে নিয়ে এসেছে সেই চিঠিটা তুমি একটু পড়ো।
2: ঝোড়ার চিঠি শ্রেয়ানকে। কিরে, আমার গুগলিতে ধরাশায়ী মেরে কবি হয়ে গেছিস তো? ঠিক জানি, পাখির ঘুম ভাঙতে না ভাঙতেই যে মেয়েটা 100 বার ফোন করে জ্বালিয়ে মারে সে আবার চিঠি লিখেছে। তাও আবার 2 মিনিটের হাঁটা পথ, নিচে এসে চিঠি না ধরিয়ে দিয়ে রীতিমতো 10 মিনিট হেঁটে।

0: পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে পিয়নের হাত দিয়ে চিঠি পাঠিয়েছে। এই এই মনে মনে আবার বলছিস বুঝি, কি সাজে সেজেছো সাজুনি, এই সাজ তো তোমারই সাজে, অত বলার কি আছে, আমি জানি আমি সুন্দর। অন্তত ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপনের মেয়েগুলোর থেকে তো সুন্দর। কিরে কিছু বলছিস না যে, যাক বাদ দে, তুই চিঠি পড়। ওই যে মাছের মতো রেশমি সুতোর পিণ্ডটা দেখছিস, ওর মধ্যে প্রজাপতির পাখনার মতো হলুদ যে চিঠিটা রয়েছে, রসো রসো, একটু অপেক্ষা করে দুধের মতো কাগজে নীল নিচলের চুম্বন ছোঁয়ানো কালির আখরে লেখা এই লেখাটা শেষ পর্যন্ত পড়ে যা। বিরক্তি হচ্ছিস নাকি, মনে হচ্ছে কি আল্লাদি মেয়ে বাপ্পা। তা আমি একটু আল্লাদি বটে। হ্যাঁ, কি যেন বলছিলাম, রেশমি সুতো দিয়ে বোনা মাছের পেটের মধ্যে প্রজাপতির মতো হলুদ যে চিঠিটা আছে, ওটা এখন নয়, গভীর রাতে জন প্রাণী শুয়ে পড়লে, হলদে শাড়ি পরা চাঁদ যখন চুপি চুপি মেঘের কোলে দোল খাবে, তখন খুলে পড়িস। চাঁদ আর মেঘের প্রেম ঝরে ঝরে পড়বে ওই চিঠিতে, এই জন্যেই বলছিলাম আর কি। তাছাড়া লগ্ন বলে তো একটা কথা আছে, নে এখন ওটা যত্ন করে তুলে রাখ দেখি, চালাকি করবি না কিন্তু। ইতি তোর আল্লাদি আবতারি বেস্ট ফ্রেন্ড ছোড়া।
1: এরকম একটা আল্লাদি বেস্ট ফ্রেন্ড থাকুক, কিন্তু আমরা সবাই চাই তাই তো?
2: এরকম আল্লাদি বেস্ট ফ্রেন্ড তো চাই, এবং এরকম আল্লাদি বেস্ট ফ্রেন্ড যদি আমাকে চিঠি লেখে তাহলে আমি আরো বেশি খুশি হব।
1: যাক, এখন আর সেসব বৃষ্টির দিনে ভেবে লাভ নেই, বিতোষক ছেড়ে দাও।
2: আমি কি বলতে চাইছি, আমার আমার দিন অতীত, এরকম
1: না, এরকম কি আমি বললাম, দেখেছো তুমি নিজে এরকম ভাবলে হবে না কিন্তু। আপাতত প্রিয়াঙ্কার সঙ্গে আড্ডা দেওয়ার পালা, বিতোষকের খবরটা আমি পরে নিচ্ছি। প্রিয়াঙ্কা, তোমাকে একটু জিজ্ঞেস করবো, তুমি কি করো?
0: আমি দিদি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি।
1: আচ্ছা,
0: আর বাংলা ভাষা চর্চা করতে ভালোবাসি, বাংলা সাহিত্য
2: চর্চা। কার লেখা মোটামুটি ফলো করো বা কার লেখা ভালো লাগে?
0: আমার একজন সাহিত্যিকের লেখা ভালো লাগে কথা বললে অন্যান্য সাহিত্যিকদের প্রতি আমি অন্যায় করব। আমার মোটামুটি অনেক লেখকের লেখাই ভালো লাগে।
1: একজনের নাম একটু বলো।
0: রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, এরকম অনেকের লেখাই ভালো লাগে।
1: বেশ,
2: মানে প্রকৃতির মাঝে যে বড় হয়েছে তার তো জীবনানন্দ দাশ তো থাকবেই
1: অবশ্যই। আর এই যে তুমি লেখালেখি করো, এটা কবে থেকে শুরু হয়েছে, মানে তুমি যে লিখছো?
0: এইটা আমার শুরু হয়েছিল আমি যখন ক্লাস এইটে পড়ি। একদিন সপ্তম ক্লাস শেষ হওয়ার পর অষ্টম পিরিয়ড শুরু হওয়ার আগে হঠাৎ বিকেলের রোদ জানালা দিয়ে ক্লাসরুমে এসে পৌঁছচ্ছিল। আমার এখনো মনে আছে সময়টা, আমার গালে এসে পরন্ত রোদ পড়ছিল, আমি কলমের পেছন দিয়ে আমার গালটা ঘষছিলাম, হঠাৎ আমি আনমনা হয়ে খাতা টেনে নিয়েছিলাম, তারপর ছোট্ট দুটো লাইন লিখে ফেলেছিলাম, সেখান থেকেই আমার আস্তে আস্তে লেখালেখির দিকে জার্নি শুরু।
2: তুমি একটা জিনিস লক্ষ্য করতে স্বাগত, সেটা হচ্ছে বলে না, কথা আছে না যে আমরা জীবনের প্রথম যে কোনো কিছু ভুলতে পারি না,
1: সেই সবকিছু মনে করে, মানে ঠিক
2: সপ্তম ক্লাসের অষ্টম পিরিয়ড, আমি শুধু ভাবছি
1: মানে 7th 8th পিরিয়ডের মাঝখানে এই যে লেখা চলে এলো ওর কাছে,
2: এটা মানে জীবনে একটা স্পেশাল ফিলিংস না বোঝা যাচ্ছে।
1: আর সেই জার্নি এখনো চলছে। কি ধরনের লেখা তুমি লেখো মূলত, মানে কবিতা লেখো শুধুই নাকি আরো অন্য কিছু?
0: না দিদি, আমি লিখি মূলত কবিতা, গল্প এবং প্রবন্ধ এখন পর্যন্ত লিখছি, পরবর্তীতে আরো অনেক ধরনের লেখা লেখার ইচ্ছে রয়েছে।
1: বেশ বেশ, এই লেখালেখির বাইরে

0: তোমার হবি কি, মানে লেখালেখি তো করোই পড়াশোনা ছাড়া, আর কি কি করতে ভালোবাসি প্রিয়াঙ্কা সেটা একটু জেনে নেবো।
1: লেখালেখির বাইরে আমি ভালোবাসি বলতে গল্প শুনতে খুব ভালোবাসি, বাড়ির বড়দের গল্প শুনতে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা, কখনো কখনো হয়তো সেটাই লেখায় এসে ধরা পড়ে। ঠিক ঠিক ঠিক। আর লেখালেখি
2: কথাই তো আছেই না, যে ভালো বক্তা হতে গেলে, ভালো লেখক হতে গেলে ভালো শ্রোতা হওয়াটা খুব ইম্পর্টেন্ট।
0: ভালো শ্রোতা হতে হবে এবং চারিদিকটাকে খুব খুঁটিয়ে সুন্দর করে অবজার্ভ করতে হবে, তবেই না কার জীবনের গল্প কখন আমাদের লেখায় উঠে আসে বলা তো যায় না। লেখালেখি নিয়ে পরবর্তীকালে কী প্ল্যান, চালিয়ে যেতে চাও নিশ্চয়ই, তো সেই পরিকল্পনার কথা যদি বলো।
1: অবশ্যই আমার ইচ্ছে রয়েছে আরও বেশি করে নিজেকে লেখার মধ্যে ডুবিয়ে দিতে, মানুষের জন্য কিছু করতে, মানুষের জন্য লিখতে খুব ইচ্ছে রয়েছে।
0: বাহ, খুব ভালো। আর আপাতত আড্ডার একটু শেষ দিকে এসে পৌঁছেছি আমরা প্রিয়াঙ্কার সঙ্গে, তো একটু জেনে নেবো যে আজকে স্টুডিওতে এলে, তোমার নিজের লেখা চিঠি নিজে পড়লে, প্রথমবার এলে স্টুডিওতে, আমাদের সঙ্গেও আড্ডা দিলে, বন্ধুরা শুনলো তোমার কথা, তোমার কীরকম লাগছে, কীরকম ফিলিং সেটা একটু বলো।
1: তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা, মনে হচ্ছে কেউ আমাকে আকাশের চাঁদ এনে দিয়েছে, আমি সেই চাঁদটাকে নেড়ে নেড়ে দেখছি।
0: বেশ, আর বন্ধু চিঠি পাওয়া কিন্তু আমাদের কাছে সেই আকাশের চাঁদ পাওয়ার মতোই, আজকে আমরা সেই চাঁদের বাক্স খুলে বসেছি পোস্ট বক্স অনুষ্ঠানে।
2: সত্যি সত্যি, আর বিশেষ করে যেটা প্রিয়াঙ্কা একদম শুরুতে বললো যে ওটা প্রথমবার স্টুডিওতে আসা, তো যখনই কেউ প্রথমবার আসে না, আমার নিজের প্রথম দিনটার কথা খুব মনে পড়ে, প্রায় 7 বছর আগে যখন আমি এখানে বসেছিলাম, আমি জানি না আমি আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম কিনা, মানে আমি কিন্তু চারদিকটা শুধু দেখছিলাম যে আচ্ছা এইরকম হয় জিনিসটা, আমার মনে হয় প্রত্যেকেরই ওই প্রথম দিনটা ওই রকমই একটা ফিলিংস এনে দেয়, তাই না? একদম। তবে এই যে আমাদের যে আড্ডা, এই আড্ডায় আমরা যে এতক্ষণ কথা বললাম, এইটা ছাড়াও আরও কিন্তু বেশ কিছু জিনিস তোমাদেরকে জানানোর আছে, বিশেষ করে যারা খেলা পাগল তাদের জন্য কালকে রাতটা কিন্তু একটা স্পেশাল নাইট গেছে, যেখানে নাকি থার্ড এবং ফোর্থের যে ডিসিশন অর্থাৎ ওয়ার্ল্ড কাপে সেইটা কিন্তু হয়ে গেছে, তবে সেই নিয়ে আমি কিছু কথা বলবো না, বলবে আমাদের জুবানির বন্ধু। চলো বরং শুনে নিই।
3: ফিফা বিশ্বকাপ 2026টা না সত্যি আমাদের কাছে বড় স্পেশাল। কেন এই কথা বলছি, এই বিশ্বকাপে 48টা দলের পারফরমেন্স তো আছেই, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই বিশ্বকাপে আমরা প্রথমবারের জন্য দেখতে পেয়েছি যে অনেক ছোট ছোট দল, ছোট ছোট দেশ, যেই দেশের জনসংখ্যা হয়তো 40 লাখ বা এরকম, সেই দেশগুলো বিশ্বকাপে এসে বেশ ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, আমি কথা বলছি কেপ ভার্দের, যেই দলটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের দলের জন্য প্লেয়ার খুঁজেছিল, সেই দলটাই আটকে দেয় স্পেনের মতো মহাশক্তিধর দেশকে, কিংবা আর্জেন্টিনার মতো মহাশক্তিধর দেশকে কিন্তু বেশ বেগ দেয় রাউন্ড অফ 32টা। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। দেখো, গতকাল ইতিমধ্যে থার্ড প্লেস ম্যাচটা হয়ে গিয়েছে, যেখানে ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড 6-4 গোলে কিন্তু ফ্রান্সকে হারিয়ে দিয়েছে, এবং এবছরে ইটস কামিং হোম না হলেও তৃতীয় স্থানটা কিন্তু ইংল্যান্ড নিজের দখলে নিয়েছে। এবার আমি চলে আসি ডিরেক্ট ফাইনালের কথায়। দেখো, ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে স্পেন এবং আর্জেন্টিনা, একদিকে স্পেনের তরুণ ব্রিগেড এবং অপরদিকে আর্জেন্টিনার দলটি। আর্জেন্টিনা দলটাকে যদি তুমি দেখো, সেখানে আর্জেন্টিনা দলটা কিন্তু মূলত লিওনেল মেসি নির্ভর, এছাড়াও লতারো মার্টিনেজের মতো প্লেয়াররা রয়েছেন যারা কিন্তু যে কোনো সময় ম্যাচের রংটা ঘুরিয়ে দিতে পারে। অপরদিকে যদি তুমি স্পেনের দিকে তাকাও, স্পেনের দলটাও কিন্তু বেশ বেশ ভালো, বিশেষ করে লামিন ইয়ামাল এবং আরও যারা রয়েছেন তারা কিন্তু যে কোনো মোমেন্টে হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার। কথা বলতে হবে ইউনাই সিমনের কথা, ইউনাই সিমন স্পেনের গোলের নিচে যে পারফরমেন্স বিভিন্ন ম্যাচগুলোতে দিয়ে চলেছেন তা কিন্তু সত্যি বেশ বেশ প্রশংসনীয়। হ্যাঁ, বিশ্বকাপের কথা হবে, আর এবছর বিশ্বকাপে যে স্টারেদের বিদায় ঘটেছে তাদের কথা হবে না, তা কি করে হয়। এবার বিশ্বকাপটা লুকা মডরিচ নেইমারের শেষ বিশ্বকাপ ছিল, তারই সাথে শেষ বিশ্বকাপ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফুটবলের রাজা গেলেন অবসরে, এবং তাই তার জন্য কিন্তু থাকবে আমাদের একরাশ ভালোবাসা, একরাশ শ্রদ্ধা, কেননা ফুটবলের যে দুই রাজা এখন ফুটবল বিশ্বে শাসন করছেন, একদিকে আছেন লিওনেল মেসি এবং অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, দুজনেই কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি নিজেদের ফুটবলের টাইমে, এবং তাই এই ফুটবল বিশ্বকাপটা এত বেশি স্পেশাল, কেননা এই দুই জেনারেশনাল সুপারস্টার তারা কিন্তু শেষ বিশ্বকাপটা হয়তো খেলে ফেললেন। কথা হবে নেইমারের জন্য, নেইমার এমন একজন ফুটবল

0: যিনি কখনো হয়তো ফুটবলের রাজা হয়ে উঠতে পারেননি, কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন ফুটবল সমর্থকদের হৃদয়ের অলিন্দে, আর তাই নেইমারের জন্য থাকবে সেলাম। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমি কথা বলছি, আর সেক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিশ্বকাপ কারা কারা মাতিয়ে রেখেছে। কথা হবে কিলিয়ান এমবাপ্পের। এবছর বিশ্বকাপের এখন অবধি টপ স্কোরার এবং লাস্ট তিনটে বিশ্বকাপ কিন্তু বেশ ভালো যাচ্ছে এই কিলিয়ান এমবাপ্পের। কথা হবে আর্লিং হল্যান্ডের। আর্লিং হল্যান্ড নরওয়ের মতো একটা দেশ থেকে উঠে আসেন, যেই দেশটা হয়তো ফুটবল মানচিত্রে সেরকম একটা উজ্জ্বল নক্ষত্র নয়, কিন্তু তারপরেও আর্লিং হল্যান্ড যে দলটা হয়তো গেছে কোয়ার্টার ফাইনাল অবধি, সেই দলের হয়ে খেলেও কিন্তু তিনি টপ স্কোরারদের মধ্যে অন্যতম। এবছর বিশ্বকাপে ডেফিনেটলি গোলকিপারদের মধ্যে কথা হবে বোজেনহাকে নিয়ে। দেখো, প্রত্যেকটা বিশ্বকাপেই একজন করে গোলরক্ষক কিন্তু উঠে আসে, আর এই বিশ্বকাপ কিভাবে তার এক্সেপশন থাকে। এই বিশ্বকাপে যেই প্লেয়ারটি আমাদের সবার চোখ কেড়ে নিয়েছে তিনি হলেন 40 বছর বয়সী বোজেনহা। হ্যাঁ, দেখো একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এবং বোজেনহা সেই জিনিসটাকেই কিন্তু বারবার প্রমাণ করেছেন। গোলের নিচে তার অসামান্য পারফরমেন্স তা কিন্তু বারবার চোখ টেনেছে আপামর ফুটবল সমর্থকদের, আর তাই এই ফুটবলারটিও এই বিশ্বকাপের অন্যতম স্পেশাল প্লেয়ার এবং আমার কাছে অন্যতম ফেভারিট। দেখো, বোজেনহার কাছে কিন্তু ক্লাব নেই আপাতত, তবে এইটুকু নিশ্চিত যে এই বিশ্বকাপটা শেষ হলেই ক্লাবের লাইন লেগে যাবে বোজেনহাকে দলে নেওয়ার জন্য। এই বিশ্বকাপটা স্পেশাল লিওনেল মেসির জন্য। ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপ জয়ে ক্রেডিটটা কিন্তু তিনি নিতে চাইবেন। এর আগে দিয়েগো আর্মান্দো মারাদোনা কিন্তু ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপ জিততে পারেননি, এবং মেসি যদি ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপটা জিতে নিতে পারেন তাহলে তিনি কিন্তু সত্যি দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের যে ডিবেটটা রয়েছে সেটাকে কিন্তু হয়তো সলভ করে ফেলবেন। এবং এর আগে আমরা ব্রাজিল দলকে পরপর 3 বার জুলিয়ান রিমের ট্রফিটা কিন্তু জিততে দেখেছি। আর্জেন্টিনাও কি সেই দিকে এগিয়ে যাবে এবার বিশ্বকাপটা জিতে? জানতে হলে চোখ রাখতে হবে আজকে বিশ্বকাপ ফাইনালে। আর এই বিশ্বকাপটা কিন্তু অন্যতম স্পেশাল বিশ্বকাপ, কেননা একদিকে 16 বছর পরে বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে, এবং অপরদিকে ব্যাক টু ব্যাক ডাবল করার হাতছানি আর্জেন্টিনার সামনে। কি হবে দেখা যাক আজকে বিশ্বকাপে। এই বিশ্বকাপে লেজেন্ডসরা কথা বলেছে, এই বিশ্বকাপে নতুন তারকারা কথা বলেছে, আর তাই আজকে ফাইনালে আমাদের চোখ থাকবে একদিকে লেজেন্ড লিওনেল মেসির জন্য এবং অপরদিকে নতুন তারা লামিনে ইয়ামালের জন্য। চোখ রাখুন বিশ্বকাপের পর্দায়। আমি স্বপ্নময় এখানেই শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: সত্যি ফুটবল জ্বরে আমরা সবাই কাঁপছি, আর কাঁপছি এই জন্য কারণ আজকে কিন্তু বিশ্বকাপ ফাইনাল। মানে আজকে সেই যেরকম স্বপ্নময় বললো আমাদের বন্ধু যে মেসি ভার্সেস ইয়ামাল। কালকে কিন্তু অলরেডি আমরা ফ্রান্স বনাম ইংল্যান্ড দেখে নিয়েছি, যেখানে ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে, এবং সেইটা বড় খবর নয়। বড় খবর হচ্ছে এমবাপে 2 গোল করে দিয়েছে, আর এমবাপে 2 গোল করে দেওয়া মানে এখন কিন্তু গোল্ডেন বুট এমবাপের দিকে যাচ্ছে। তো আমরা মেসি ফ্যানরা, বেশিরভাগই যারা মেসি ফ্যান রয়েছি, তারা কিন্তু চাইবো আজকে যে করে হোক মেসি 2 গোল করুক এবং গোল্ডেন বুটটা আবার মেসির দখলে আসুক, যাই না? তবে একটা কথা, সেটা হচ্ছে যে বেস্ট খেলবে অর্থাৎ যে ভালো খেলবে সেই জিতুক। আফটার অল দিনের শেষে ফুটবল এটাই বলে, তাই না?
3: ঠিক, একেবারেই তাই। তবে এই যে আজকের আড্ডা আমাদের বন্ধু চিঠি ফুটবল সেরা পত্রদাতা সকলে মিলে এবং স্টুডিওর ওপারে যারা রয়েছে, মানে রেডিওর ওপারে যারা রয়েছে, তারাও ছিল এই আড্ডায়, ফোন লাইন সে কথাই বলেছে। তবে এই আড্ডা কিন্তু প্রায় শেষের পথে, ঘড়ির কাঁটা বলছে যে সময় আপাতত শেষ। আজকে আমরা এই যে চিঠি পড়লাম, খুব ভালো লাগলো আমাদেরও তোমাদের চিঠি পড়ে। তবে আজকের মতো বিদায় জানাতেই হচ্ছে, গানে গানে বিদায় জানাবো। আর কী গান, বাইরে যখন বৃষ্টি পড়ছে তখন তো শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা শোনাতেই হবে। যেতে যেতে এটুকুই বলার, ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো যুববাণী।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা, এখন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: সকল ছাত্রছাত্রী,

দের আমি আমার শুভেচ্ছা জানাই। আজকে আমরা সঙ্গীত শিক্ষা আসর শুরু করছি। আজকে যে রাগটি বেছে নিয়েছি সে রাগটি হলো ভূপালী। ভূপালী সন্ধ্যাকালে গাওয়া হয়, এটা কল্যাণ ঠাটের রাগ। এটা জাতি হচ্ছে ঔরব, ঔরব তার মানে পাঁচটা স্বর লাগে, এতে মধ্যম এবং নিখাদ এই দুটো স্বর লাগে না, ব্যবহার হয় না। তাহলে কী দাঁড়ালো? আর সব স্বর শুদ্ধ, সা রে গা পা ধা সা।

আজ আলি, এই হলো সাই। অন্তরা, জো কই আবে আপনে ঢিঙ্গবা, জো কই আবে আপনে ঢিঙ্গবা, তা সো গর্ব না কিজিয়ে, তা সো গর্ব না কিজিয়ে, সদা রঙ ইহ রীত মানি, সদা রঙ ইহ রীত মানি। তিনতালে বন্দিশ।

0: সঙ্গীত শিক্ষার আসর শেষ হল। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ভক্তিগীতি শুনলেন সুজয় চন্দ্রের কণ্ঠে। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি সুস্মিতা সেন। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ভেড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ক্যানিংয়ের কৃপাখালী এলাকায় গতকাল পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। প্রশাসন ও বনদপ্তরকে দ্রুত ভেড়ির জল বের করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী জানান, প্রায় 1600 একর জমিতে অবৈধভাবে ভেড়ি তৈরি হয়েছে। নভেম্বর মাসের মধ্যেই ওই এলাকায় পুনরায় ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে ভেড়ি তৈরি না হয় সেজন্য আশপাশের এলাকাতেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিস মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে 8 নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। ঘটনায় গাড়িটির আরোহী পূজা বিশ্বাস নামে এক মহিলার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার হয়েছে 4টি 7 mm পিস্তল, 2টি 9 mm পিস্তল, একাধিক ম্যাগাজিন এবং প্রায় 200 রাউন্ড কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে 12,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন। মহিলাকে আটক করা হয়েছে। পুরুলিয়া জেলার মুফাসসিল থানার দাবর বলরামপুরের কাছে কাঁসাই নদীর তীরে অভিযান চালিয়ে পুলিশ বালি বোঝাই 6টি গরুর গাড়ি বাজেয়াপ্ত করেছে। গতকালের ওই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গাড়িগুলির চালকদেরও। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কামারপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় নতুন তৈরি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা বছর 40-এর সিরাজ মল্লিক। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্ত্রী আলিয়া।

0: বিবিও 11 বছরের পুত্র আনাস মল্লিকের কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নদিয়ার মায়াপুর ইস্কনে আজ অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী রথযাত্রা। শিশুদের হাতেই রথের রশি, তাদের উপরেই ছিল উৎসবের সব দায়িত্ব, এজন্যই এই রথযাত্রা অনন্য। সম্পূর্ণ শিশুদের আয়োজনে এই রথযাত্রা দেখতে দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমান। ছোটবেলা থেকে পরম্পরাগত আচার, শিক্ষা, সেবা, ভক্তির মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজন বলে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। রচনা করেছেন অসংখ্য দ্বিজেন্দ্র গীতি, ধনধান্য পুষ্পভরা, ওই মহাসিন্ধুর ওপার থেকে, বঙ্গ আমার জননী আমার প্রভৃতি গান বাঙালির হৃদয়ে আজও বিরাজমান। বহু নাটক রচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। মেবার পতন, শাহজাহান, নূরজাহান, বঙ্গনারী, চন্দ্রগুপ্ত সহ তার লেখা একাধিক নাটক বাংলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরেও। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী মঙ্গলবার থেকে এর পরিমাণ বাড়তে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সর্বত্রই। কৃষিকাজের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার 2-1 জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: তিনটে কলেজেই
3: অত ভেবো না,
2: ফিস তো দেখো।
4: কি খবর,
5: কি হলো কি?
3: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই একথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। এখন তো বর্ষাকাল চলছে, আর তার উপর আবার নিম্নচাপ, খুব বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে তোমাদের স্কুলেও যেতে হচ্ছে। সঙ্গে অবশ্যই ছাতা, রেনকোট রেখো, আর ব্যাগ জুতো ভিজে গেলেই তো মুশকিল, তাই না? তো সে যাই হোক, আজকে তো রবিবার, আর আজকে একটা বিশেষ রবিবারও বটে। তার কারণ আজকে বিশ্বকাপের ফাইনাল, তাই তো? আর সেই ফুটবল বিশ্বকাপ তার ফাইনালে মুখোমুখি হচ্ছে আজকে আর্জেন্টিনা এবং স্পেন আজকে রাতের

12:30। 12:30 ভারতীয় সময়, তার মানে হচ্ছে তখন দিনটা বদলে হয়ে যাবে সোমবার। কিন্তু আমরা তো রাত্রিবেলাই দেখবো আজকে, তাই না? ম্যাচ দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে তোমরা কোথায়? নিশ্চয়ই বাড়িতে। আজকে তো গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, আর আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, আর তোমরাও ডায়েরি পেন বের করে সেগুলো নোট করে ফেলো চটপট। আচ্ছা ছোট বন্ধুরা, তোমরা কি দাবা খেলতে পারো? হ্যাঁ, অনেকেই হয়তো পারো চেস খেলতে, তাই না? আগামীকাল অর্থাৎ 20 জুলাই ইন্টারন্যাশনাল চেস ডে বা আন্তর্জাতিক দাবা দিবস। আন্তর্জাতিক দাবা দিবস প্রতি বছর 20 তারিখ জুলাই মাসের এই তারিখেই দাবা খেলার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে পালন করা হয়। 1924 সালের 20 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বিশ্ব দাবা সংস্থা বা ফিডে FIDE গঠন করা হয়েছিল। তোমরা ফিডে রেটিং ইত্যাদির কথা শোনো না? হ্যাঁ, সেই বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল 1924 সালের 20 জুলাই। আর সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয় জুলাই মাসের 20 তারিখে। 1966 সাল থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশে। 178টি দেশে পালন করা হয় এই দিবস। রাষ্ট্রগুলি রয়েছে, দেশগুলি রয়েছে, সেখানে এই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। এই সপ্তাহে আরও একটা বিশেষ দিন রয়েছে যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এই আকাশবাণীর ইতিহাসও। পরাধীন ভারতে 1927 সালে 23 জুলাই যাত্রা শুরু করেছিল বেতার, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। এই নামে একটি সংস্থার মাধ্যমে শুরু হয়েছিল ভারতে রেডিওর সম্প্রচার। 1930সালে অবশ্য সরকার অধিগ্রহণ করে সেই সংস্থাকে, আর 1936 সালে তার নাম বদলে হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও। কিন্তু সেই প্রথম সম্প্রচারের দিনটিকে মনে রেখে প্রতি বছর দেশ জুড়ে পালন করা হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে বা ন্যাশনাল ব্রডকাস্টিং ডে, জাতীয় সম্প্রচার দিবস, 23 জুলাই। আর যদি 1927 সালটিকে মনে রাখো তাহলে 2026 চলছে, তো 2027-এ কিন্তু 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভারতে অর্থাৎ আমাদের দেশে বেতার সম্প্রচারের 100 বছর পূর্ণ হতে চলেছে আগামী বছর, 1927 থেকে 2027। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, আমরা নিজেরা ভালো থাকলে তবেই তো সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? হ্যাঁ, তাই সবচেয়ে আগে নিজেকে ভালো রাখাটা দরকার। আর সেই ভাবনা থেকেই একটা বিশেষ দিন পালন করা হয় গোটা বিশ্বজুড়ে, ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, অর্থাৎ নিজের যত্ন নাও দিবস, পালন করা হয় প্রতি বছর 24 জুলাই। 2011 সালে ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ফাউন্ডেশন এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিল 24/7, অর্থাৎ সপ্তাহের 7 দিন 24 ঘন্টাই নিজের যত্ন নেওয়াটা জরুরি তা মনে করিয়ে দেওয়ার জন্য। স্বাস্থ্য সচেতনতা, নিজের দিকে নজর রাখা, যথাযথ খাবার খাওয়া, ঝুঁকি এড়িয়ে চলা ইত্যাদি পালন করাটা দরকারি। আর তার সঙ্গে ভালো ঘুম, ইলেকট্রনিক ডিভাইস থেকে মানে মোবাইল থেকে ল্যাপটপ থেকে দূরে থাকা, স্ক্রিন টাইম কমানো, অর্থাৎ স্ক্রিনের দিকে, ডিভাইসের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সেই সময়টা কমিয়ে আনা, এগুলোও কিন্তু অত্যন্ত জরুরি নিজেকে ভালো রাখার জন্য। ওই যে বললাম, নিজেকে যদি তুমি ভালো রাখো তাহলেই তো অন্যদেরও ভালো রাখতে পারবে, তাই না? না, শুধু নিজেকে ভালো রাখলে হবে না, অন্যদের কথাও চিন্তা করতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র

0: একটা দিনের জন্য নয়, সব দিনের জন্য নিজের যত্ন নেওয়া জরুরি। তাহলে অনেকগুলো বিশেষ দিনের কথা তো বলা গেল, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, তাই যে বলছিলাম যে তোমাদের ছোট্ট বন্ধুরা তারা কিন্তু রেডি, একেবারে তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে তোমাদের একটি কবিতা আলেখ্য শোনাবে তারা। কবিতা আলেখ্যটির নাম হচ্ছে খাদ্য সমাচার, আর পরিবেশন করবে পারিজাত গ্রুপ। তাহলে পারিজাতের পরিচালনায়, মানে পারিজাতের পরিবেশনায় খাদ্য সমাচার শোনা যাক। সকালবেলা তো একটু খিদে খিদেও পাচ্ছে, মানে সকাল নয়, এটা দুপুর, যাই হোক, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমাদের ছোট্ট বন্ধুরা কোন খাবারের কথা শোনায় খাদ্য সমাচারে, শোনা যাক কেমন। বেশ,
1: আমরা শোনাব কবিতা আলেখ্য খাদ্য সমাচার। যাদের কবিতায় গাঁথা হয়েছে এই আলেখ্য, তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুনির্মল বসু। পরিবেশনায় পারিজাত আবৃত্তি সংস্থা, সংকলন দেবজ্যোতি লাহিড়ি, পরিচালনায় দেবাশিস রায়, অংশগ্রহণে রক্তিম মণ্ডল, সৌমক ভট্টাচার্য, সৌমাল্য বেরা, প্রজ্ঞা দে এবং আরাত্রিকা সান্যাল। আবহ সঙ্গীতে দিব্যেন্দু মালাকার। শুরু হচ্ছে কবিতা আলেখ্য খাদ্য সমাচার।
2: খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব ঠাকুর সেই আশাতে।
1: কত রকমের খাবার দাবার ছড়ানো ছিটানো চারিদিকে, চপ কাটলেট, মাংস পোলাও, লুচি পায়েস, মন্ডা মিঠাই। আবার শুধু খাবার দাবার থাকলেই তো হলো না, থাকা চাই সেই সব খাবারের সমজদার। ঠিক ঠিক সমজদার কিন্তু সহজেই কোনো খাবারে খুশি হওয়ার পাত্র নয়।
3: অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ফেটকি, আনবে কোট কি জুতো মোট কিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি,
4: চিনি বাজারের থেকে এনো তো করম চা,

0: ছাই ভাজা ফেটকি, আনবে কোট কি জুতো, মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি।
1: চিনি বাজারের থেকে এনো তো করম চা,